শুনিলে আজির ভাবনা উপস্থাপনা মনোজ কুমার পূজারি আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবতর চারিশহতম ভাগ।

ধরনর গ্রাহক মানকর সংখ্যা থিবা রাজ্য মানকর ভিতরে ওড়িশা পহেলা ঠানে রহিছে। ইতার ছড়া অধিকা ব্যবসায়ী পঞ্জিকরণ বর্গতি রাজ্য তিন নম্বর ঠানে রহিছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সফলতা সরকারকর বিভাগীয় সমন্বয় আও ক্ষেত্র স্তরথি কাম করুথবা সব অধিকারী মানকর সামূহিক চেষ্টার ফলাফল বলি কহিছন। রাজ্যের সবু পঞ্জীকরণ কার্যালয়কে স্বচ্ছ দুর্নীতিমুক্ত আও মধ্যস্থিমুক্ত করবার লাগি স্মার্ট সর্ভেলেন্স সিস্টম লাগু করা যাবা। এ বাবদে গলাকাল লোকসেবা ভবন রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারীঙ্কর অধ্যক্ষতাথি গোটে বৈঠক হয়ে উন্নত সিসিটিভি আও এআই ব্যবহার করিকি সবু পঞ্জীকরণ কার্যালয়ন রিয়েল টাইম মনিটরিং করা যাবা। আইবা দিনে সবু তহসিল আও এআই অফিস মানকে বিল স্মার্ট সর্ভেলেন্স লাগু করা যাবা বলে বৈঠকটি আলোচনা হয়েছে। পিএম গতিশক্তি পোর্টালর প্রভাবশালী কার্যকারিতা ও রাইজে ভিত্তিভূমি প্রকল্প মানকর তুর্তি কার্যান্বয়নকে নেইকি গলাকাল লোকসেবা ভবন পূর্তমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনকর অধ্যক্ষতাতে গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়েছে। মন্ত্রী শ্রী হরিচন্দন গতিশক্তি পোর্টালর সর্বাধিক উপযোগ করিকি প্রকল্প মানকর গুণাত্মক আও সময় ভিতরে কার্যান্বয়ন বাবদে জোর দিয়েছেন। বৈঠকটি রাজ্যের সড়ক মানকর গঠন, বহুমুখী সংযোগ ব্যবস্থা আও পোর্টাল জরিয়ে প্রকল্পর সমন্বিত কার্যান্বয়ন উপরে আলোচনা হয়েছে। ইতার সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশা গস্ত অবসরে হেবারকে থিবা নূয়া প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপনা আও উদ্ঘাটন বাবদে বিল সমীক্ষা হয়েছে। ভোটর তালিকাকে স্বচ্ছ আও নির্ভুল করবার লাগি রাইজে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর গলাকাল চার নম্বর দিনে পৌঁছিছে। মুখ্য নির্বাচন অধিকারীকর কার্যালয় তরফ মিলিথিবা সূচনা অনুসারে গলাকাল বেলবুড়র সাত বজে তক 41,60,000 ভোটরঙ্কু পরিগণনা ফর্ম বটা যাইছে। সারা রাইজে 45,255 জন বুথস্তরীয় অধিকারী দুর্গম আদিবাসী ইলাকার সহ ভিন ভিন জায়গাকে যাইকি ঘরমানকু ই ফর্ম বাণ্ডুছন। ভোটরমানে voters.eci.gov.in ওয়েবসাইট নোবিল ফর্ম ডাউনলোড আর অপলোড করি পারবে। 33,026 জন বুথস্তরীয় এজেন্ট ভিল বিএলও মানকু সহযোগ করুছন। প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংগঠন ডিআরডিও আও ভারতীয় বায়ুসেনা গোটে যুদ্ধ বিমানু আকাশনু পৃথিবী পৃষ্ঠকে লক্ষ্যভেদ করিপারুথিবা স্বদেশী ক্ষেপণাস্ত্র রুদ্রম দুইর সফল পরীক্ষণ করিছন। রুদ্রম দুইকে হায়দ্রাবাদর গবেষণা কেন্দ্র ইমারত নোডাল পরীক্ষাগান স্বদেশী ভাবে বিকশিত করা যাইছে। ইতি ভিন ভিন শিল্প সংস্থা বেল সহযোগ করিছন। এতার সফল পরীক্ষণ লাগি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও বায়ুসেনা আও শিল্প জগৎকে প্রশংসা করিছন। শারীরিক আর মানসিক স্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ লাগি সাইকেল চলাবারটাকে তহকাবার লক্ষ্যটি আজ বিশ্ব সাইকেল দিবস পালন করা যাচ্ছে। জাতিসংঘর সাধারণ সভাটি 2018 ফি বছর জুন 3 তারিখে বিশ্ব সাইকেল দিবস ভাবে পালন করবারকে নিষ্পত্তি নেওয়া। বিশ্ব সাইকেল দিবসর ই বছরের বার্তা হচ্ছে সবুজ ভবিষ্যৎ লাগি সাইকেল চলাবার। স্বতন্ত্র সঘন সংশোধন 2026 এসআইআরকে অতকা ব্যাপক আর প্রভাবশালী করবার লাগি গলাকাল সুবর্ণপুর জেলার গোটে সচেতনতা রথর শুভারম্ভ হয়েছে। জেলাপাল নৃপরাজ সাহু ইতাকে শুভারম্ভ করেছেন। ই রথ জেলার ভিন ভিন ব্লক আও গাঁ বুলিকি ভোটর তালিকা সংশোধন বাবদে সূচনা দেবা আর লোকঙ্কর সক্রিয় সহযোগ লাগি আহ্বান করবা। দেবগড় জেলা বারকোট ব্লক পাউড়ি ভূঁয়া উন্নয়ন সংস্থা অধীনতে থিবা বিজাডিহি গান স্বতন্ত্র সঘন সংশোধন 2026 বাবদে সচেতনতা শিবির আও পরিগণনা ফর্ম বাটবার কার্যক্রম হয়েছে। শিবিরটি গাঁর লোকঙ্কু এসআইআর 2026 উদ্দেশ্য ভোটর তালিকা সংশোধন না যোগ বিযোগ আও সংশোধন প্রক্রিয়া বাবদে সচেতন করা যাইথিলা। নুয়াপড়া জেলা সদ্ভাবনা সভাগৃহণ এমএসএমই সচেতনতা ও প্রোৎসাহন কার্যক্রম গলাকাল হয়েছে। কার্যক্রমটি জেলাপাল মধুসূদন দাস অধ্যক্ষতা করিকি যুব উদ্যোগী মানুষ সহায়তা দেবার আও আত্মনির্ভরশীল করিকি নিযুক্তি দেবারকে আহ্বান দিয়েছেন। এ অবসরে সফল উদ্যোগী মানুষ বিল সম্বর্ধিত করা যাইছে। এছিন আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

0: আকাশবাণী সম্বলপুর, শুনন্তু চাষর হাল।
1: ধান ফসল থি সমন্বিত কীট পরিচালনা কাহালিয়া পোক ফিপ্রোনিল 0.3 গ্রাম ফি হেক্টর কে 25 কেজি ব্যবহার করবার কথা। হলদি গুঁড়ি পোক হলে এসিফেট 50 WP ফি হেক্টর কে 700 গ্রাম, না হলে ইথোফেনপ্রোক্স 10 ইসি ফি হেক্টর কে 500 ml, না হলে ইমিডাক্লোপ্রিড 200 SL ফি হেক্টর কে 125 ml, না হলে থাইমিথোক্সাম 25 WG ফি হেক্টর কে 100 গ্রাম ঝিটবার কথা। নাহলে তার বদলাতে ফিপ্রোনিল 0.3 গ্রাম ফি হেক্টর কে 25 কেজি ব্যবহার করবার কথা। হেন্তা বরিহা পোক দেখলে কুইনাল ফস 25 EC ফি হেক্টর কে 1200 ml, নাহলে ট্রায়াজোফস 40 EC ফি হেক্টর কে 400 ml, বাক্লোরোপাইরিফস 20 EC ফি হেক্টর কে 1500 ml, নাহলে ইথোফেনপ্রোক্স 10 EC ফি হেক্টর কে 450 ml, নাহলে ফিপ্রোনিল 5 SC ফি হেক্টর কে 600 ml ঝিটবার কথা। হেন্তা পথরমুড়া পোক লাগি লামড়া সিহালোথ্রিন 5 EC ফি হেক্টর কে 250 ml, কি নাহলে ক্লোরোপাইরিফস 20 EC ফি হেক্টর কে 1500 ml, কি নাহলে কার্ট্রাপ 50 WP ফি হেক্টর কে 1000 গ্রাম, নাহত এসিফেট 75 WP ফি হেক্টর কে 1000 গ্রাম, কি নাহলে ফিপ্রোনিল 5 SC ফি হেক্টর কে 600 ml, নাহত ট্রায়াজোফস 40 EC ফি হেক্টর কে 1250 ml ঝিটবার কথা। কন্দা মাছের লাগে ফিপ্রোনিল 0.3 গ্রাম ফি হেক্টর কে 25 কেজি, নাহলে ক্লোরোপাইরিফস 20 EC ফি হেক্টর কে 1500 ml ঝিটবার কথা। হেন্তা নলি পোকর লাগি খেতু পায়েন বাহার করে নুন, আর কার্বারিল 50 WP ফি হেক্টর কে 1000 গ্রাম ঝিটুন, নাহত কার্বারিল 10 DP ফি হেক্টর কে 25 কেজি ব্যবহার করুন। হেন্তা দহিয়া পোক লাগি ফোরেট 10 G দানাকে ব্যবহার করবার কথা। মাটিয়া গুঁড়ি পোক আর ধলা পিঠিয়া গুঁড়ি পোক দেখলে পাইমেট্রোজাইন 50 WG ফি হেক্টর কে 300 গ্রাম, কি এসিফেট 75 WP ফি হেক্টর কে 1000 গ্রাম, নাহত ইথোফেনপ্রোক্স 10 EC ফি হেক্টর কে 500 ml, কি নাহত ইমিডাক্লোপ্রিড 200 SL ফি হেক্টর কে 125 ml, নাই হলে থাইমিথোক্সাম 25 WG ফি হেক্টর কে 100 গ্রাম, কি

0: BPMC 50 ইসি ফি হেক্টরকে 600 ml ঝিটবার কথা। হেনতা হলদি গুঁড়ি পোক দেখলে এসি ফেট 75 WP ফি হেক্টরকে 1000 গ্রাম, নাহত ইথোফেন প্রোক্স 10 ইসি ফি হেক্টরকে 500 ml, কি না হলে ইমিডা ক্লোপ্রিড 200 SL ফি হেক্টরকে 125 ml, নাহত থাইমিথক্সকাম 25 WG ফি হেক্টরকে 100 গ্রাম, কি নাহত ফেনবুকার্ব BPMC 50 ইসি ফি হেক্টরকে 500 ml জিটবার কথা। আর পতর মুড়া রোগ লাগি ক্লোরান্ট্রানিলপোল 18.5 SC ফি হেক্টরকে 150 ml, কি নাহত ফ্লোবেন্ডিয়ামাইড 200 WG ফি হেক্টরকে 125 গ্রাম, কি নাহত কার্ট্রাপ 50 WP ফি হেক্টরকে 1000 গ্রাম, আর নাহত ক্লোরোপাইরিফস 20 ইসি ফি হেক্টরকে 2000 ml, নাই হেলে কার্ট্রাপ 4G ফি হেক্টরকে 25 কেজি ব্যবহার করবার কথা। পতর পোক সলফর WP লিটরে পাইনথি 3 গ্রাম, ডাইকোফল 1 লিটর পাইনথি 5 ml, না হলে প্রোফেনোফস 500 ইসি 1 লিটর পাইনথি 2 ml মিশাইকি ছিটবার কথা। আর গন্ধি পোক দেখলে দ্বিপহরিয়া সমিয়াথি কার্বারিল 50 WP ফি হেক্টরকে 1500 গ্রাম ঝিটুন। মিথাইল পারাথিয়ন 2G গুণ ফি হেক্টরকে 25 কেজি, নাহলে মালাথিয়ন কি কার্বারিল 10 DP ফি হেক্টরকে 30 কেজি ব্যবহার করবার কথা।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর। পরিবেশ সূচনার শুণন্ত প্রাকৃতিক বিপর্যয় ও কালবৈশাখী এ সম্পর্কে কইছন্তি ডক্টর সমাপিকা দাস।
2: প্রাকৃতিক বিপর্যয় কহিলে প্রকৃতি দ্বারা ঘটুথিবা সেই ঘটনাগুড়িকু কুহাযায় যাহা জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করিথায়। আমি এপরি মধ্যে কহিপারিবা প্রাকৃতিক কারণরু হঠাৎ ঘটুথিবা এভলি কোনসি ঘটনা যাহা সাধারণ জীবনযাত্রা, ধনজীবন এবং পরিবেশকু ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করে তাহাকু প্রাকৃতিক বিপর্যয় কুহাযায়। সৃষ্টির আরম্ভরু পৃথিবী পৃষ্ঠরে অনেক পরিবর্তন ঘটি চালিছি। এই পরিবর্তন ধীরমন্থর গতিরে চালুথিবা বেলে আউ কেতেক আকস্মিক ভাবে ঘটিথায়। এহা ধ্বংসাত্মক রূপ নিয়ে যাহাকু আমি বিপত্তি কহু। বাত্যা, বন্যা, মরুড়ি, ভূস্খলন ভারতর বিভিন্ন অঞ্চলরে প্রতিবর্ষ বহু ধনজীবন ক্ষতি ঘটাই থাকে। আম ভারতর 85% ভূভাগ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা গ্রস্ত। প্রতিবর্ষ বর্ষা ঋতুরে প্রবল বর্ষা যোগু নদীমানঙ্করে প্রবল জলস্রোত প্রবাহিত হয়ে নদীবন্ধ ডেই বহু ধনজীবন ক্ষতি করে। ঝড়বাত্যা ফলরে সমুদ্র জুয়ার দ্বারা নদীজল নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হলে বন্যার আকার নিয়ে। আম ভারতর ইন্ডো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং ওড়িশা আদি রাজ্য সবুবর্ষ ঝড়বাত্যাজনিত বাত্যা দ্বারা গ্রস্ত। বায়ুমণ্ডলের কোণী লঘুচাপ অঞ্চলর তাপমাত্রা সামান্য অধিক হলে এর কেন্দ্র আড়ক চতুর্দিগর গুরুচাপ অঞ্চলর বায়ু ঘুরি ঘুরি খুব জোরে প্রবাহিত হুয়ে। এহাকু বাত্যা কুহাযায়। উভয় উত্তর ও দক্ষিণ গোলার্ধর 5 ডিগ্রি 20 ডিগ্রি সমাক্ষ রেখা মধ্যবর্তী অঞ্চলরে ক্রান্তীয় বাত্যা সংগঠিত হয়ে প্রবল বেগরে পবন বহিবা সাঙ্গকু প্রবল বর্ষা হেবারু এবং সমুদ্রে বড় বড় ঢেউ উঠি উপকূলবর্তী অঞ্চলকু জলমগ্ন করিদেবা দ্বারা বহু ধনজীবন ক্ষতি ঘটি থাকে। কেন্দ্রীয় অঞ্চলরে সমুদ্রর উষ্ণ জলরাশি উপরিভাগরে বায়ুরে লঘুচাপ সৃষ্টি হয়ে বায়ু প্রবাহর বেগ খুব জোরে বড়ি যায় ও তাহা স্থলভাগ আড়ক গতি করে বাত্যার রূপ নিয়ে। বাত্যারে বায়ু প্রবাহর বেগ ঘণ্টাকু 300 কিলোমিটর পর্যন্ত হয়ে থাকে। আমাদেশে মৌসুমী বায়ুর প্রবাহ এপ্রিল এবং মে মাসরে সৃষ্টি হেউথিবা দ্বারা পূর্ব উপকূলবর্তী পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আদি রাজ্যর অধিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। পৃথিবীর অন্য সমস্ত বাত্যাপ্রবণ অঞ্চল তুলনায় বঙ্গোপসাগর ও আরব সাগরর সৃষ্টি হেউথিবা ক্রান্তীয় বাত্যা অধিক ক্ষতিকারক হয়ে থাকে। কালবৈশাখী হেউছি ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং

0: নামে ই কার্যক্রম অনেক দিন মঞ্জাকেরা দিন নাম মেঞ্জিকা তিন ই মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম নু নামে কুহার গে যেন ভাষা আতলি তামে যেন রীতিনীতি আতলি কাত কুহা আলার যেতকি আতলনার নে কুহা ফসা গে আহালনার আবড়ার নিমে এহিকি তাম একা একা বিষয় নু আকানার আকথা গুঠি বন্ত রেকর্ডিং মঞ্জা আর প্রচার প্রসার মানতিল আকুন্ত বার চিকিছি হলে কথা মঞ্জা যে নাম নামহে কথা বন নামহে ভাষাতি নামহে আলার্গি লাগান তেঙ্গত ইদাদ মঞ্চা বড়হেটি কথা আর ইদাদ যদি নাম প্রচার প্রসাদ নানো থালে নামহে যেন ভাষা আতলি আদাদ বাঁচর নামহে আলার যেন নামহে কথানু কাচ নেখরালনার আর ভি আগ্রহ নানর যে মালা নামহে ভাষাতি ভি কাচ নেখরকুন ভোল দু নাম ধীরে ধীরে ইদান আম্বা চালদাত বুলিকি যেন ভাবালনার আদাদ তামহে মন মিয়া অন্টা প্রভাব লেবড় যে ই কথানু আকুন ভি কাচনেঘরকুন মানো বলিকি আর হি আরম্ভ নানর এনেগিয়ে নাম যদি পড়ো তারু শহর গে বুঙ্গ থালে ইন্নে মানা কালি যে ইংলিশ হিন্দি কা দুসরা যেন ভাষা গুঠি আতলি আদান শিখরাল দাঁত নামে হাদ্দু বচ্চুর ইনি হন্যে ভাষান শিখাবাল দাঁত আদগে লাগান যে নামে হাদ্দু বচ্চুর যদি হিন্দি কা ইংলিশ কা দুসরা ভাষা যদি আহর হলে অলগা হাদ্দু বচ্চুর গে সঙ্গেন তাম কম্পিটিশন নানর আর তামহেস দিবি আগলি কর বুলিকি নাম ভাবাল দাঁত হু ভাবনা দিহনটা ঠিক দু কিন্তু তাঙ্গে সাঙ্গেন সাঙ্গেন যদি নামে ভাষা নিভি নাম যদি আড়পানু তেঙ্গত কা একাশান নাম পাঁচ লোক যদি অকত ইলত আর নামে কোনো ভাষাতি যদি কাছে নেখর থালে আন্নু কিছু ক্ষতি মাল মানিকি যদি ব থালে ইদাদ নামে লাগান আহুরি ওটা ফায়দা জিনিস দু কোনো ভাষানু যদি নাম ফস থালে দুসরা ভাষান যে ফলদাত শিখরা অন্য কথা মানলি দু নামে হাদ্দু বচ্চর গে সানভি হন্যে নলেজ আতলি তামান যেনতা শিখাবত হন্যে মানো তা কথা মঞ্জা যে নাম ধীরে ধীরে যেন প্রকার নামে ভাষান্তি নামে সংস্কৃতিনীতি নামে পদ্দান্তি নাম ধুরিয়া মানা কালদাত টিকে গেচ্ছাকে বুঙ্গা কালদাত টাউনিয়া মানা কালদাত আ কথাবদ যেতেবেলে নাম হেজালদাত সুর খাতরি নামে পদ্মান্তা কথা সুর খাতরি নাম একানে কিদরি নামে পাড়া পাটকিনু পদ্মানু রালকাত একানে কিরি নামে আলার রাচার নামে সম্পর্ক নামে ভাই বাঁশালির গানে একানে রাচা নামে বন্ধু বান্ধব গানে একানে রাচা ইন্নে গুটি বহুত কথা মনে খাতরি ঘায় ঘায় তা হন্যে কথা গুঠিন ভি আকাশবাণী তরফতি নামহে আলারিন মে হিকরি নামহে কথাবন ফির ঘায় সুরতা কামাগে ওটা সুখযোগ আকাশবাণী নানালি তেঙ্গনা কথা মঞ্জা যে ঈশান ইন্নে কার্যক্রম ওটা মাক্কা পুপু ঝকা ঝকা ইন্নো ছোটে হাদ্দুমতি পাচকি তক আর গে লাগানি এই কার্যক্রম মানাঙ্গ যেত্তিরি নু সামিল মানাঙ্গর ইন্না এই কার্যক্রম নু হন্যে ওটা পাহারিন আকাশবাণী মেহকিছি মেনত আর বুঝরত যে তাম একানিকি পাঠ পাঠচার পদ্মান্তি একানিকি শহরগি বারচার একানিকি সরকারি নালখু নঞ্জার আর আকুন তাম যেতবেলে চাকরি মুজরা কেরা রিটিয়ার মঞ্জার আর একানে রালনার তামে পরিবার নু একানে একানিকি তাম চালরালনার ই কথাপন নাম মেনত তা হন্যে ইন্না পাহিয়া অন্টার বারকানার আর মানালনার অর্জুন কিষান আজ্ঞাঘার সম্বলপুর সান যেন টেলিফোন ভবন আতিলি আন্নু চাকরি নানালিয়ার আর চাকরি মুঞ্জরা বাকেন তাম অবসর অচ্চার আর আকুন সম্বলপুর নু হি রালনার হেলে তামহে ই জিয়াগে যাত্রাবধ মানে মৌলিন্তি একা বাকেন ছোটির আচার আর আকুন তক একানেকি তামহে সামিয়াবধ তাম বিতা বাচকানার আ কথান ইন্না তামহেস্তি মেনত আর বুঝরত আজ্ঞা জুহার
1: জুহার মাক্কা পুপু ঝকা ঝকা তরফরু এঙান অল ইন্ডিয়া রেডিও মেহকাদার আজকে লাগান নেন বিশেষ বিশেষ ধন্যবাদ আউ নেন দেখন যে এহ নামে অর্জুন কিষান নেন কিরিমিরা বেহরা মালটা জনম মঞ্চকাঞ্চকান আস্তি এলপি স্কুল নু পাঠচকান নেন তারপরে কিরিমিরা এমই স্কুল পাঠতে হাই স্কুল নু পাঠচকান নেন 65 তক 65 রে ম্যাট্রিকুলেশন পরীক্ষা চিচকান আউ তারপরে ই মানে মাস্টর নালখু ভি কিছুদিন নাঞ্জেকান নে
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ মাস্টর নাঞ্জেকান দুই বরস কেতে মাস্টর নালখু নাঞ্জেকান তারপরে ই মানে পিএমজি অফিস পোস্ট মাস্টর জেনারেল নু ক্লর্ক লাগান অ্যাপ্লাই নাঞ্জেকান আর নু হাক্কান চেকান নেন
0: আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ আবাকেন ওটা কথা মানালি যে নেন পড়া গে লাগান এখান নুয়াকিরি স্কুল দেবে মঞ্জা 49 মশিয়া নো স্কুল এলপি স্কুল মঞ্জা ভদ্দান নো নেম গুঠি তা ছোটে রাজ কেন 1952 মশিয়া নো নেম নামে লেখান পার্সিকা মারু আসা নেই পড়না উন্টা উন্টা আতলি তেঙ্গানে আলার তেঙ্গাল দান্নেন যে 1952 নো ইলেকশন মঞ্জা লোকসভা ইলেকশন
0: হ্যাঁ পহলা কিরি
1: সেতবেলে গাড়ি উঠি কেতে নিতে কাইবারি নেম তো পাদ্দান্ত আলাম গাড়ি উঠি কেলি মাল্লা এরুম লে নেন গাড়ি এরা গেলা গান ভুয়া সিং তেঙ্কান যে নেন গাড়ি এরন
0: আচ্ছা
1: নিন গাড়ি এর ঠিক আতলি কিন্তু নিন পড়াই হলে তা নিন নিজে ভি এর আঙ্গই বাচাস
0: আচ্ছা
1: ঠিক আতলি নেন পড়ো না তাহলে নেন এতকেলি হে বয়স ভি মামন কি চাত আর এঙ্গান ভুয়াস অচ্ছা সারু নামে লিখি দিত ও টাইম নু নেঙ্গান নামে লিখতা না সাধারণত সরস্বতী পূজা কিংবা গণেশ পূজা নো নামে লেখতা না
0: খড়ি ছোঁয়া কামনার আর
1: খড়ি ছোঁয়া নান্নার কিন্তু হুদান হুদা সে মতলব মানে নেন এতক জিদি নাঞ্জকান যে নেন পাড়হন হি পাড়হন যা হোক রাজকান পার্সিকান পড়তে পড়তে তানে আমার মানে তিন ক্লাস নু এমে বোর্ড পরীক্ষা রাজা বোর্ড পরীক্ষা নু ভি পাস আনজকান আর কিরমিরা নু পড়ছকান আউ মানে 65 সাল রে মেট্রিক পাস আনজকান মানে এন্দের কি পার্সিকান মানলে প্যান্ট আর শার্ট অন্টা মানে সরকার তত্তি হাখরা লিয়া সেবা শ্রম স্কুল নো বলে প্যান্ট শার্ট হাখরা লিবা কেন এঙ্গা বহুত ইন্টারেস্ট লাগিয়া যে নিমা প্যান্ট শার্ট চিয়ালগো আর এনে বহি পত্র বন সরকার চিও বলে বহুত এঙ্গা খুশি লাগিয়া নে নন্তালি পড়হন বাজকান আর বাজকান প্যান্ট শার্ট চিচার আউ বহি খাতা বি চিচার আলু বাবন তিন নাইন পার্সিকান নেন
0: আচ্ছা হানি তো পার্সিকার সন মেট্রিক তো পার্সিকার বালকিরি তেঙ্গালদার হলে মেট্রিক পরে করে ফের এন্দের দুসরা ফের হায়ার এডুকেশন লাগান কেরকা
1: হায়ার এডুকেশন নেন সায়েন্স মানে 66 নু প্রি ইউনিভার্সিটি আব কেনতা মানে প্লাস 2 মল্লা রুদুন আইয়ের আচ্ছা ইন্টারমিডিয়েট রাচা দুন লে নেন পার্সিকান এর প্রি ইউনিভার্সিটি পড়তে পড়তে এপ্পলে নেন জেকেনচকান নেন হাক্কান কেরকান মানে চাকরি চাকরি হাকান কেরকান যে আই ওয়ান কমপ্লিট মাল্লা নানা
0: ও পড়াশোনা বন্ধ ইয়া চাকরি কামা গেল বুনকার
1: কিন্তু এনে নালখুনটা নেন হাকান ই ক্লার্ক নু যে এমহে টেলিগ্রাফ অফিস বোথ 24 আওয়ার্স চাটরালিয়া
0: ওহো
1: 24 আওয়ার্স মানে শিফট ডিউটি
0: আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ লে আসান গে এমহে ক্লার্ক রাজকা চাড়ালে আর গুঠি মানে এঙ্গে নালখুন এরিয়া চিকা চাড়ালে নেম ইভিনিং কলেজ নুহি প্রাহাঙ্কার উনে
0: যে নিমে একাসন নিমে চাকরি মানজি গিজা
1: ইসান সমলপুর
0: আচ্ছা পহলা নন্তি
1: পহলা ন
0: আচ্ছা
1: হ্যাঁ পহলা ন সমলপুর নু টেলিগ্রাফ অফিস নু নে রাজকে টেলিগ্রাফ অফিস উব কেন মানে এনতাই মোবাইল মালদার রুদুন কেলটি টেলিগ্রাফি সাফার মানে হানি নালার ফোনোগ্রাম রিসিভার নাল কাম আর টেলিগ্রাফ নে পঠা বাল কাম
0: চাকরি তা নঞ্জকার
1: হ্যাঁ
0: আর নিমে পড়া হুস্তিন বন্ধ মান
1: যা বন্ধ নঞ্জকার
0: তাহলে চাহালকার কা আর পড়ম বলিকরি
1: হ্যাঁ চাহালকান কিন্তু মানে শিফট ডিউটি যেহেতু রাজা মানে 6 বজু বাজকুন দিনর দুই বাজকুন রাতি 10 তক এনে তানে 3 বজি বাজকুন রাতি 10-11-12 তক এনে আর সন্ধ্যা 6 নু বাজকুন ডিউটি নানাগে সকাল পোহা তক মানে নানাল
0: নাইট শিফট
1: হ্যাঁ হ্যাঁ শিফট ডিউটি এলে মানে পড়াগে গোটে সুবিধা টিমা মানা
0: যায় আচ্ছা তাহলে হু চাকরি নি রাজকার কার দুসরা ফিরার চাকরি হাক্কা চিকার
1: না নি দুসরা না দুসরা চাকরি হাক্কান চিকান কিন্তু তহসিল অফিস নু সুন্দরগড় নু হাক্কান চিকান নেন কিসন আসানটা কুকসনটা নেন সিলেট অঞ্জি চারেঙ্গান নিম একলা বার মালা 2 দিন ছাড়ি কি 12 বাজকান আউ ঠিক আছে পারছে বাজ কিন্তু কুকস ইয়াস অন্য জেলা তার যদি 12 রইসান নালখুনানোর তাহলে কাটমে বাজাস সাদরি কথান তেঙ্গে এক এক করে কাটমে বলি বাজাস বাজকান কেরকান নেন আহু মানে মা কাদন বাজকান আর বুঙ্কান বাজকান
0: তারপরে ইদান চাকরি
1: তারপরে ইদান হাকান কি আগু পানে ত্রাহিম লেখান
0: বকেন একা মশিয়া নু নিম ইদান জয়েন কাম করি
1: নেন ইরা 1969 নু 69 আর 4 69 নু নে জয়েন নেন জেকান নেন কটক নু ট্রেনিং অচকান 3 মাস তারপরে 69 রু নেন সমলপুর নু জয়েন আনজকান সোনপুর রাতে রাতে বেশ একদম হানি রাজকান

0: ଆଉ ତାର୍ ପରେ ଏଙ୍ଗାନ୍ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେଟିଭ୍ ଅଫିସ୍ କେଚାର କେରାର 74 ମସିହାନୁ ସୁପ୍ରିଣ୍ଟେଣ୍ଟ ଟେଲିଗ୍ରାଫ୍ ଟ୍ରାଫିକ୍ ଡିଭିଜନ୍ ଆ ଅଫିସର ଚେଙ୍ଗାନ୍ ଆରୁ ମା ମିଆସିନ୍ ଏଙ୍ଗାନ୍ ଆସାନିନ୍ ଉଇ ଆସେ ବଢ଼ିଆ ହଁ
1: ମା ମାଞ୍ଜା
0: ହଁ ଈଶାନି ରାଜକାନ୍ 90 ମସିହାନୁ ଏମ୍ଏ ଟେଲିଗ୍ରାଫ୍ ଅଫିସ୍ ବତ୍ ପୁରା ପୁରି ମାନେ ବନ୍ଦ ମାଞ୍ଜା କେରା ବନ୍ଦ ମାଞ୍ଜା କେରା ବାକେନ୍ ନେନ୍ ଇଞ୍ଜିନିୟରିଙ୍ଗ୍ ସାଇଡ଼ ଭୂମିକା ବର୍ଚକାନ୍ ଆଜ୍ଞା ମୋର୍ ଜୀବନ ଯାକରା ମୋର୍ ଜୀବନ ଯାକରା ଆଜ୍ଞା ରାଜକାନ୍ ନେନ୍ 69 ସାଲ ନୁ ନେନ୍ ଚାକିରି ନେ ଦେଖାନ୍ 70 ସାଲ ନୁ ବେଞ୍ଜା ମାଞ୍ଜା କେରା ଆଉ କେନ୍ ବେଞ୍ଜା ବଦନଟା ବହୁତ ମାନେ ହାନି ମାଞ୍ଜା କିଆ କଥା ମାଞ୍ଜା ଏନେ ଦୁନ୍ ଯେ ନା ଗୁଠି କୁଣାର ଗୁଠି ବର୍ତ୍ତିଆ ମା ଗାଲଗାତ ଫୁଲ ବିହା ମାନାଲିଆ ଫୁଲ ବିହା ମାନେ ଇ କୁକାହଦାର ଗୁଠି ଆରୁ ଆଲାର ଭି କାଲିଆର ଆଉ କୁକାନ୍ ମନ ଅନ୍ଧରାରୁ ମାନେ ଈଶାନ ଏଡ଼ପାନୁ କୁକସ ଏଡ଼ପାନୁ ବେଞ୍ଜାଲିଆର ହେଲେ ନେନ୍ ଏହେ ବାଜକାନ୍ ନେନ୍ ନେନ୍ ତା ବରାତ କନୁନ୍ ବାଜକାନ୍ ଏହେ ବବାସ କିନ୍ତୁ ବହୁତ ନେଗେଟିଭ ବାଚାସ ଅସ୍ ଗୁନିଆସ ଭି ଆଉ ମାନଲା ମାନେ କାଲ ମାଚି ଦମ୍ ବାଚାର କିନ୍ତୁ ନେନ୍ ତେଙ୍କାଞ୍ଚ କେଞ୍ଚ କନ୍ ବୋଲିକିରି ଆଉ ଗାଡ଼ି ଅଣ୍ଟା ଭି ଅନ୍ଧର କାଞ୍ଚ ଆଉ କେନ୍ ଗାଡ଼ି ଗୁଠି ମା ହାଖରା ଲିଆ ଇ ଜିପ୍ କାର୍ ମା ହାଖରା ଲିଆ ଅଣ୍ଟା ଟ୍ରକ୍ ଅଣ୍ଟା ନେ ସ୍ତ୍ରୀ ନେନ୍ ବାମରା ଗେ ମାନେ ଟାଙ୍ଗର ମୁଣ୍ଡା ମାନେ ବାମରା ଚାହାନୁ ଟାଙ୍ଗର ମୁଣ୍ଡା ଥିଲି ଆସାନ କେ ନେନ୍ ବରାତ କେର କାଞ୍ଚି ଗାନ୍ ହଁ ଆନୁ ବରାତ ଟ୍ରକ୍ ବନ୍ଦ ହନା କାରଣ ଯା ନା ଭାଇ କୁଣା ହେଲା ତା କେତେ ନି ଟିକେ କାନାର ମାରିଲା ବେଞ୍ଜା ଗେ ବୋଲେ ନେମ୍ ଦୁଇ ଲୋକ କେତୁ ତ ମା ମାନି ଦୁ ବୋଲେ
1: ଯେତେ ରାନ୍ନୁ କର
0: ଆନୁ କରୁନ୍ ବୋଲେ ଆତେତି ଫେର ଆନୁ ବୁଙ୍ଗର ବାରର ବୋଲିକିରି ଇଦାନ ଆ ଟ୍ରକ୍ ଅଣ୍ଟା ଠିକ୍ ନାଁ ଚିକାଁ ଚିକାଁ
1: ଆରେ ହୁ ବାକେ ହୁଦା ତ ବଢେଟ କଥା ଦୁ
0: ହଁ ବଢେ କଥା ଦୁ
1: ପହିଲା ତ ଏକ ନଦୀ ମାଲା କାଲିଆର ବରାତ ଆର ନିମ୍ତା ଦନ ଫେର ବରାତ ଫେର କେରକାର ହେଲେ ହଁ
0: ମା ତେଙ୍ଗିଆ ଯେ ବବା ସିଂ ଯେ ନିଙ୍ଗ ବାଡ଼ୁସ୍ ତ କେରକା ଦାସ ବେଞ୍ଜା ଏନେ ବରାତ କେରକା ଦାସ ଆଉ ଟିକେ ଏରା କେନ୍ ଭଲ କେରାର କା କେନ୍ ମଞ୍ଜାର ବୋଲିକିରି ଢମକା ଚାଷ ମହାନ ଗୋଟେ ପାଠଚାର ଅଣ୍ଟା ଯେ ଆଜିକାଲ ବରାତ କାଲନାର ଏନ୍ଦିର ମଞ୍ଜା ଏନ୍ଦିର ମାରିଲା ହେଲେ ନି ମାହାଦାର ନେନ୍ ବାଲଦାନ ବୋଲିକିରି ହଁ ମା ତ ଅନୁ ହୁମ ହୁମ ହେଲା କେରା ନେ ବାରନାଥ ମାଣ୍ଡି ମାରିଲା ଅନୁ
1: ଇଣ୍ଟରେଷ୍ଟିଙ୍ଗ କଥା ଦନ୍ଟା ମାଞ୍ଜିକି ହଁ ହୁ ବାକେ ମାରିଲା କାଲ ୟାର ହେଲେ ନାମ ଯେତେ ପାଠ ପାଠସ୍କାତ ବାକେ ଏରକାତ ଯେ ନାମ ଦୁସରା ମାନେ ଗୋଲ୍ଲାର ଗୁଠି
0: କାଲନାର
1: ବେଞ୍ଜରାଲନାର ଆର ଅନ୍ଦରାଲନାର
0: ନିଗର ସଙ୍ଗେ ସାଥିର ଗୁଠି ତନେ
1: ବକେନ ହନେ ହି ମାନନା କଥା ନେ କାମଲ ହଇ ହଁ ଆକୁରୁ ତ ହନେ ଭି ଚଲରା ଦିନ ତ ଏକା ବତ ଭଲ ଦାଦନ ଗ୍ରହଣ ନାନତ ଆଇ କାମଲ ହୁ କଥା ଦି ବଢିଆ କଥା ଦୁ ନିମେ ଆକୁନ ଇଉଟା ହାଦୁ ପଚୋ ଆତନାର
0: ଏହେ ମୁଣ୍ଟା କୁକୋ
1: ଆଚ୍ଛା
0: ପଡ଼ତା କା ନିଶାନ ସମ୍ବଲପୁର ନୁ ଆଉ ଭଲ ପଢ଼ଚାର ଆଉ ଭଲ ପଢ଼ିକିରି ବନେ ମାନେ ବଡ଼କା କୁକସ୍ ମାନେ ଡବଲ ଏମ୍ଏ ନଞ୍ଜାସ ଆଉ ମଝିଲା କୁକସ୍ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ନୁ ଡିପ୍ଲୋମା ନଞ୍ଜାସ ଆଉ ଛୋଟ ବସ୍ ମାନେ ବିଟେକ୍ ନଞ୍ଜାସନ୍ ହେଲେ ବଡ଼କା କୁକସ୍ ତା ମାନେ ହେନ ଚାକିରି ନା ଲାଗିଲାସ ମାନେ କୋପିଡ଼ ସୋସାଇଟି ନୁ ଇନ୍ସପେକ୍ଟର ରାଜାସ ଆଦାନ ଆମ୍ମି ଚାଷ ମାନେ କେହି କୋପିଡ଼ ସୋସାଇଟି ନୁ ଟିକେ ଭଲ ଟିକେ ମାଲି ଦଉନ୍ ବାଚାସ ଆରୁ ଆମ୍ମି ଚାଷ ଆଉ ୱେସ୍ ପରୀକ୍ଷା ଚାଷ ୱେସ୍ ନୁ ଫାଇନାନ୍ସ ନୁ ତାନ୍ ହକିଆସ ଆନୁ ନାଲଖୁ ନଲଦାସ ବର୍ତ୍ତମାନ ଭି ନାଲଖୁ ନା ନଲଦାସ ଆଉ ଏବେ ଆତଲାସ ମାନେ ଝାରବନ୍ଦ ମାନୁ ଆତଲାସନ୍ ହଁ ହଁ ପାଇକ ପଡ଼ା ମାନେ ଝାରବନ୍ଦ
1: ଆଚ୍ଛା
0: ହଁ ହଁ ଆଉ ମାଝରା କୁକସ୍ ମାନେ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଡିପୁ ନଞ୍ଜାସ ଆରୁ ଏବେ ବି ତାଙ୍କ ପ୍ରମୋସନ୍ ମାନେ ଏସ୍ ଡି ମଞ୍ଜାସ କେରାସିନ୍ ଭଟଲି ନୂଆଲାସ
1: ଆଚ୍ଛା
0: ହଁ ହଁ ଆଉ ସାନି କୁକସ୍ ମାନେ ଭୂଷଣ ରାଜା ଭୂଷଣ ପଦ ଏଥର ମାନେ ଜେ ଏସ୍ ଡବ୍ଲୁ ମାଞ୍ଜା କେରାର ଆରୁ ଆସାନ ନାଲଖୁ ନାଲଦାସ ବିଟେକ୍ ନାଞ୍ଜାସ ଆରୁ ଭୂଷଣ ନାଞ୍ଜାସ
1: ମୁଣ୍ଡା ଯାକରି ନିମେତା
0: ତାପରେ ବେଞ୍ଜା କାର୍ଯ୍ୟ ବି ମୁଞ୍ଜିରା କେରା
1: ତିନି ଲୋକ
0: ହଁ
1: ଆରୁ ନାତି ନାତୁଣୀ
0: ନାତି ନାତୁଣୀ ଏରକା ମି ବଡ଼କା କୁକ ସେ ଅଣ୍ଟା ମାନେ ନାତିନଟା ମଞ୍ଜିକାନ ଆଉ ମାଧଳା ସେ ଜୋଡ଼େ କୁକାଏ ବଡ଼କା କୁକାଏ ବହୁତ 10 କ୍ଲାସ ସୁଦ୍ଧା ପରୀକ୍ଷା ଚିକିରି ମାନେ ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲ ନୁ ପଢ଼ା ଲିଆ ଆଉ ଉଣ୍ଟା ଛୋଟେ ଟାତଲି ହଁ ହଁ ଆଉ ସାନି କୁକ ସେ ଆଗାର ମାନା ଠିକ
1: ତା ଇନ୍ନେ ହେଇକିରି ଅଣ୍ଟା ସୁନ୍ଦର ପରିବାର ଯେତେ ମିଶିକିରି ଆସଲା
0: ହଁ ହଁ ସବ ମିଶିକିରି
1: ଯା ହଉ ଇଦା ଅଣ୍ଟା ବଢେଇଟି କଥା ଯେ ଆଜିକାଲି ଏରା ଖାତରାଲି ଯେ ପରିବାର ପରିବାର ଗୁଠିନୁ ଭାଇ ଭାଇ ଭିତରେ ଆର୍ଗା ମାନା କାଲନାର ହେଲେ ଯା ହଉ ନିମ୍ ଯେତେ ହାତୁ ପଚରିନ୍ ଅଣ୍ଟା ଏକଠାଣିଆ ଇକା ଦାରି ଦାଦ ବଢ଼େଇଟେ କଥା ଦୁ ହେଲେ ନିମ୍ ଚାକିରି ବି ନାଞ୍ଚକା ରାକୁନ୍ତା ସେ ନାଡ଼ପାପାଲି ବି ନାଞ୍ଚକା ଦରକାର ସମ୍ବଲପୁର
0: ହଁ ସମ୍ବଲପୁର ନୁ ହେନ୍ତା ଛୋଟେ ଟେଡ଼ପାଲ ନାଞ୍ଚକା ଧାନ
1: ଆଚ୍ଛା
0: ଆଉ ଆସନ ଯେନ୍ତା ମାନେ ରୋହନ ବସନ ନାନା ରାଙ୍ଗମ ଆତ୍କ
1: ବାହାରି ରାନାର ଚାକିରି
0: ବାହାରି
1: ଇଦାତ୍ତା ଇଦାତ୍ତା ନାମେ ପରିବାରକେ ହିଁ ଅଣ୍ଟା କଥା ଦୁଃଖାମଲା ନାମ ତା ନାମ ନିଜର ପେଟ ପାଟଣାକେ ଲାଗନ୍ ତା ଚାକିରି ନାକିରି କା ଏନ୍ଦିର ଅଣ୍ଟା ହି ନାନା କଥ କିନ୍ତୁ ସମିଆ ସମୟ ଯଦି ଆଡ଼ପାଗେ ବାରାଲ କାର ଯେତିର ଗାଁ ଯଦି ଭେଟଘାଟ ମାନତ ଇଦାତି ହିଁ ନାମେ ଜିଆକି ସାର୍ଥକତା
0: ଅଛନ୍ତି
1: ହଁ ହଁ ଚାକିରି ଯେତେବେଳେ ନାନାଲକାର ନିମ୍ ଅଫିସ୍କେ ବାରାଲକାର ଅଫିସ୍ ଫେର ଆଡ଼ପା କାଲକାର ଆଉ ହାଦୁ ବଚୁରିନ୍ ପାଠତାଲକାର ଯାହା ବି ନାଲକୁବୁ ତାରାଚା ନାନାଲକାର କିନ୍ତୁ ଆକୁନ୍ ଅଫିସ୍ ମାରିଲା ବାରୁ ନିମ୍ ଏକାନିକିରି ନିମେ ସମିଆ ବନ୍ ନିମ୍ କଟା ବଲଦାର
0: ସମିଆ ବୋଧ ମାନେ କଟା ଭାଗ୍ୟ ଲଗାନ୍ ଏଙ୍ଗା ମନୁଆ ମାନେ ଇ ବାବୁର ଗୁଠିଆ ଦୁସରା ଦୁସରା ଆଡ଼ା ନୁ ନାଲଖୁ ନାନାରୁ ବୁଲିକିରି ତାଙ୍କର ପର୍ସନାଲ ନାଲଖୁ ବନ ଏଙ୍ଗା ତେଙ୍ଗନାର ଇ ଏଲ ଆଇ ସି ଜମେନ ଆନ ଅଛି କେ ମାନେ ପି ଏଲ ଆଇ କିଛି ଜମେନ ଆନ କିଛି କେ ତମ ପଇସା ଚିନାର ଏନ ଏନ ନାନକେ ଚିକେ ଆରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଏନ୍ଦେ ଏନ୍ଦେ ଅସୁବିଧା ମାନେ ଯାହା ହେଲେ ଏକେ ପରିବା ପତ୍ର ନେ ହେନ୍ଦା ହୁଅନ୍ତି କାଲମ କାଦନ ପାରଦାନ ଆଉ ମଝି ମଝିରେ ସକାଲ ବେଲେ ଟିକେ ମାନେ ଚଲାବୁଲା ମାନେ ପ୍ରାତଃ ଭ୍ରମଣ ଏନେ ନାନ୍ନାନ୍ ଆଉ ସନ୍ଧ୍ୟାରେ ବି ଏନେ ହେଲେ ଚାହା ନୁଅଣ୍ଟା ମାନେ କୁକସଣ୍ଟା ଏମେ ଡିପାର୍ଟମେଣ୍ଟରୁ ନାଲଖୁନ ଆଣିଲେ ଆସ ଏଙ୍ଗାନ ଏରିଆ ସାରୁ ଏଙ୍ଗେ ମାନେ ଦେହ ପାବନ ଏରିଆ ସାରୁ ନେନ୍ ହିଁ ନାନ ନିମ୍ହେ ସାଙ୍ଗେ କୋନ୍ ବାରଣ ବୋଲି ଆଉ ଏଥର ବି କାର ବାଲା ଏଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କାନା ବୋଧ
1: ଚାଲି ହଁ ହେଲେ ପୁଞ୍ଜୁଟି ନିମ୍ ମାନେ ଯେତେ ନାଲଖୁତା ନାନାଲଦାର ପାଏରି ବିଡ଼କନାଗେ ନିବର ମେଦୁମନ ହଲଚଲ କାମାଲଦାର ଏକାଲଦାର ତ ଏକଟି ବାତଲି ଆଜ ମେଦୁ ବୋଲିକିରି ନିମେ ଯେତେ ଠିକ୍ ହିସାବ ନୁହେଁ ମେଦୁ ତାହା କଥା ତାକୁ ଜାଣେ କଥା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଇଦା ଦେଣ୍ଟା ତମେ ରହସ୍ୟ ଦୁ ତ ନାମ ଯଦି ନିଜର ମେଦୁବନ ହନେ ଅକ୍ତଚ ଥାଲି ଆଧି ଆଇଡିଆଲି ହନେ ରୋଗ ଆରୁ ଭିନ୍ ଭିନ୍ ରୋଗ ବେମାର ମାନନାଗି ଅଣ୍ଟା ମାନେ ଆଶଙ୍କା ଆଥିଲି କିନ୍ତୁ ନାମ ଯେତ୍କି ନାମେ ଦିମାଗ ବନ ଖେଲାବତ ନାମେ ହେଡ଼ୁ ହେଖାବନ ଯେତ୍କି ବେଚତତ୍ ଯେତ୍କି ଫ୍ରି ମାନ ସେତ୍କି ନାମେ ସୁସ୍ଥ ହେଇକିରି ରଥ ଇଦା ବଢ଼ିଆ କଥା ଦଣ୍ଟା ତ ଇଦା ନାମ ଆହନା ବି କଥା ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମ୍ ଯେନ୍ ତେଙ୍ଗାଲ କାର ଯେ ନିମ୍ ପଦାନୁ ତ ପାର୍ଚକାର ଆରୁ ଫେର୍ ପଢ଼ିକିରି ୟା ବାର୍ଚକାର ନକରି ଚାକିରି ନାଞ୍ଜକାର ଆରୁ ଆକୁ ଟାଉନ୍ ନୁ ହିଁ ଆତଲଦାର ଏକଲା ଏକଲା ମନେ ଖାତିରି ନିମେ ପଦାନ୍ତା କଥା
0: ହଁ ମୁଝି ମୁଝି ନେନ୍ କାଦନ ବର୍ଦନ ପ୍ରତ୍ୟେକ ମାନେ ଯେକୌଣସି ନାଲକୁ ଉଠି ମାନି ସାମାଜିକ ଫଙ୍କସନ୍ ଉଠି ମାନି ବେଞ୍ଜା ହେଲା ବୋରୁ ହେଲା କି କାମ ଧାମ ମାନି ଏଙ୍ଗେନ୍ ମେହନାର ନେନ୍ କାଦନ ଆଉ ଆସାନ ତମେ ସାଙ୍ଗେ ନେନ୍ ମିଶ୍ରିକିରି ମାନେ ସବୁ କାମ ବନ ଉଠାବନ ଗୁଠି ଆଉ ଏକା ଏକା ଜିନିଷ ବର ଗୁଠି ଦରକାର ଗୁଠି ମାନେ ପାଦାନ୍ତ ମା ଚିଆଲ କର ନେନ୍ ଆଦାନ ହେନ୍ଦାନ ଆରୁ ହଦାନ ଚିଦାନ ଆରୁ ଆପଣ ଗୁଠି ପାଦାନ ଅଣ୍ଟା ଜିନିଷପତ୍ର ହେନ୍ଦିଆରୁ ଇକାନାର ଯେନ୍ତା ଡେକ୍ଚି ଡେକ୍ ଆଉ ମାନେ ମାଣ୍ଡି ଚିନା ହନା ଆଉ ବଡ଼ ବଡ଼ ଉଇଆଗେ ଆନେ ମାନେ ନେ କାହିଁ ଦୁସରା ସ୍ତ୍ରୀ ମାଉଦର ନିଜର ହାନି ଆଣର ବୋଲିକିରି ଆପଣ ଉଠି ପଇସା ପତ୍ର ହାନି ଯୁଗଳ ଆଞ୍ଜାର ନାଞ୍ଜକାନା ନେନ୍ ହିଁ କିଛି କିଛି କାଦାନ ଚିଦାନ
1: ଇଦା ତା ନିମ୍ କାଲଦାର ବାରାଲଦାର ଯେତ୍କି ବେଲକି ଆମେ ସାମାଜିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଠି ମାନାଲି ମେହାନାର କାନା ବର୍ଣ୍ଣା ଚାଲରାଲି ଇଦା ଦିତା ସମ୍ପର୍କ ଆଇକମଲା ଉଦା ନାକୁନ୍ତକ ବି ଇ କଥାର ବଢ଼େଇଟେ କଥା ଦୁ ହେଲେ ଘାଇ ଘାଇ ନିମେ ମନେ ଖାତିର କା ଯେତେବେଳେ ନିମ୍ ଛୋଟି ରାଜକାର ବା କେନ୍ ପଦାନୁ ଏକାନ ଏକାନ କିରି ପଢ଼ା କାଲକାର ଏକା ସାନ ଏକାନ ଏମାଲକାର କା ଏକାତରା ଟାଠା ମୋହା ଇନ୍ନେ କିଛି ଛୋଟେ ରାଜକାର ବାକି ଏକାନ ଏମାଲକାର ନିମେ ଆକ୍ଟିଭିଟିଜ୍ ଏକାନ ରାଜ
0: ମାନେ ଛୋଟେ ରାଜକାର ବାକି ନେନ୍ ତ ପଦାନ ତା ଇ ସଙ୍ଗେ ଏ ବାସ ବେଶୀ କିରି ମିଶାଇକି ମାନା ନାନାଲି ଆସୁନ୍ ହଁ ହଁ ଯେ ଇନ ଇସାନ ଏହେ ସାଙ୍ଗେ ରା ଆରୁ ପାଢ଼ା କାମ ବୋଲିକିରି ହେଲେ ପାଦାନ ଏନ୍ଦେନ ଦାସ ଲବୁଆସ ଜାଲି ଗଥିନ ମେନ୍ ଦାସ ଆରୁ ନେନ୍ ଗୁଠି ପଢ଼ାଲ କେନ ହେଲେ ହଁ ହଁ ଅମକା ବିହାର ନୁ ଅମକା ଯେନ୍ ମାନେ ତମ୍ବା କାରଖାନା ଥିଲି ଆଉ ତାର୍ପରେ ଇଆଡ଼େ ମାନେ କାଲକାଟା ନୁ ଟାଙ୍ଗା ଗାଡ଼ି ଭି ନେନ୍ ଚାଲ ବାଲକନ ବାଲିଆସ ତେଙ୍ଗାଲି ଛୋଟେ ମାନେ ଏନ୍ଦେ ମାନେ ପାଦାନୁ କମାଣିକି କିଛି ମାରିଲା ରୁଦୁନ୍ ପାଦାନ ତାହାଲାର କେତେ କାହାର ଚାହା ବଗାନୁ ଆସାମ ନାନଖୁ ମାନେ କାଲିଆରୁ କିଛି ତାନେ ହଖାଲିଆର ଡେଲି ଛଣା ଲେଖା ହଖାଲିଆର ହଁ ହଁ
1: ଆଚ୍ଛା
0: ଆସାନ ନାଲଖୁ ନନା କାଲିଆର ଏହି ସାଙ୍ଗେ ଗୋଠିଆର ରାଜାର ଓକେନ୍ ହୁଚା ଇଞ୍ଜୁ ଧାରା କୁ
1: ଆଚ୍ଛା
0: ଆଉ ମାନେ ଏକଦମ ପୁରା ଖୁସି ଭାସିନ ଏକଦମ ଧାରୁଙ୍କ ମା ଧାରୁନ ହାତଦାରେ ଇଁ ବୁଦ୍ଧି ଆତିଲି ଯେ ଧାରରୁ ଯାହା ବି ହେଲା କିଛି ଉଠି ଗୁଠି ନେମ୍ ଗୁଠି ଧାରଦାମ ধনুস্বর নাচ করতাম আর অন্য ভি ধরতাম ই গাঁ গহলি নু মুয়া অনটা মানে জালি হনার আর আদান হি নেন কেরকাদান বিড়িনা নু আব কেনতা এন ভূতল গুঠি মালার রুদুন তুম্মা নু গুঠি আমু হল কামনে হ হ হ হ আউ কাল কাম এ কেন কেরো হাকরি কেন থরো মা হাকরি দুন এনে গুঠি
1: যে দেশ দেইছে সে ফল খাই বাগির দু একানে জাগানুরত হনে অ্যাক্টিভিটিস তো নামি কাম
0: না নত হ হ তারপরে থরে এঙ্গা ঝাউ মানে ডেমচা দুন হ হ সনস্ট্রোক মানে ঝাউ ডেমচা দুন আউলান তিন এঙ্গু বুয়াস তেঙ্গিয়াস যে নিঙ্গান্তা বারম্বার মানা নান্দা নিন ইন্দ্রি কেরকান বুয়া আর মা মাল্লারু রাউলা
1: আচ্ছা
0: পদ্মান্তার কাল এর ওকে নেন তামে সাই ভূমকান কেরকান কিন্তু বার্চকান ওকে তাম গুঠি বার্চকা চার ই ঝাড়ফুড়া কেরকা চার তাম আর বার্চার আর এহে একদম ভারি মুশকিল মানালি নানি অন্দরালি আউ এনে নিঙ্গান মানান অন্তা সত্ত্বে ভি নিন কাল দায়ুন এটা ভোল মাল্লি দু নিন পড়াল দে পারে উলিকিরি এনে থিঙ্গিয়ার যাহা ভি হেলা যে তাসিং আমু চিচার আর টাঠা মানে পুড়া বাজার আর সর্বতন্ত্র হাফতে চার ও সন্ধ্যা সুদ্ধা এ ঠিক মঞ্জা করা সনস্ট্রোকে তানে মা তেঙ্গিয়া যে ই সবকনু বড়িয়া ঔষধ বলিকি টাঠা বন মানে চিচুনু
1: কুড়রচর
0: কুড়রচর আউ টিকে হানি মঞ্জা হলে আদান ভোল করি চাট করচর সামান্য টিকে লুণ চিওর আউ অন গ্লাস বগির হাফ করচর কিছু সময় পরে পরিশ্রা যদি কেরা হলে নিম আহা যে তানে নিমে মানে ঝাউ ডেমনা বহত মানে ছাড় রক বলি কি এনে ভি মানালিয়া দু
1: অভিজ্ঞতা আতলি হুবা কেন মানে মানছি জানে ছোট মাকে হ হ
0: এনে গুঠি মানালিয়া দু
1: মানালিয়া
0: কিরমিরাম তালা আর ভি টিকে ওসো আপ কেন পড়াবা কেন টিকে পড়া পুড়ি দেঙ্গে টিকে ঠিক মানালিয়া দু পাদান তালা সাফার তেঙ্গনার যে ডিমে কুকসিন পড়তা
1: আচ্ছা
0: স্কুল নু জেতকি তানে আতলা সকর নু এমহে হাদুর উঠে ভোল বালনার রুন আর তান একদম সাফা নু ঠিক আতল দাসুন নিমা পড়তা পড়তা বলিকিরি আ অনুসারে যেতেলে সাত ক্লাস পাঁচন যেকান মানে মাস্টার আমকে না না বলি তেঙ্গে রে তাং গুঠি তেঙ্গে আগলি সাত ক্লাস মাস্টার গুঠি মানালিয়া মানে হাই স্কুল নু পড়তা চিয়া এন্ত মানে পদ্মা নু তো হাই স্কুল আদেলি দু হ্যাঁ
1: হ্যাঁ এনে যেহেতু নিমে দ্বারা পাঠ মানালিয়া
0: হ্যাঁ মানালিয়া
1: পড়া হাল না যেহেতু পড়া অঙ্গর এন্দ্র কে মা পড়ো আর এতকি বেশি টিকে এন্দ্র কে মা
0: হই হই
1: হনে রাজা মে লাগে আচ্ছা হেলে নিমা অ্যাকচুয়ালি নামে আলারতা কোন নাম পদ্মানু রাজকাত কে নিম জিনতা তিঙ্গাল কার মুয়া কিদা কালিয়ার হ্যাঁ আর পদ্মানু যাহা হাকরা লিয়া ইঞ্জু মন্ডি আড়া যাহা মহালকাত মহালকাত টাউন নু বার্সকার কে নামে খাদ্য পেয়ে গে নিমে হনে কিছু পরিবর্তন মান জাকা
0: হনে খাদ্য পেয়ে তো সাধারণ কথা দুন আর জেনতা তানে নে মনামল এনে তো পোখাল অন্না মোহনা বোধ ভে আকুন ভি অনাম হল দাম বডি দেখা তোনটা মানে এসেপ্ট না নালি
1: ঠিক
0: আবন নে অনাম হল দাম
1: আদগেল আদগেল গানিতা একাবত বডি ঠিক এসেপ্ট না নালি বাজকার জেন তেঙ্কার হনে যদি নাম হু হিসাব যদি চালর থনে অনত মহতালে নামে মেদুধি নামে স্বাস্থ্যদি ঠিক র আজকালা নি মেনটেন কাম কাদার বলি রাখো তুমি ঠিকঠাক আতলা যা হু এটা বড়িয়া কথা হনে মেনটেন কামনা কথা তথাপি একলা খায় খায় হনে নিমা লাগি কায় জি বেশি একা কোন মোহাগে ভাল লাগি নিমা মোহনা অন্না অন্না মোহনা
0: মোহনা অন্না বাসকু নেন মহান টিকে অন্না মোহনা নু টিক মহান কোট কোন নাম দান চি না টি
1: আচ্ছা আচ্ছা
0: এনে বাহার খারাপ জিনিস উনমা মোহদান এনে তা নেন রিটার্ন মঞ্জকা পর রিটার্ন তি তার পূর্বরু ভি আহড়া বোন মাম হোদান এন্দে মাম হোদান এ পাল্লু বোধ টিকে কীতা পাল্লু মানে জমেন পাল্লু বোধ মাল্লা দিন হলে টান জিনিস বর্ণ চাবা ফলদান আজকাল মন বলি কিরে নেন আহড়া বোনালা ইঞ্জো ছোট ছোট ইঞ্জো বোন নেন মোদা হ্যাঁ হ্যাঁ
1: তা নামে মেদু কে জানিকিরি
0: জানিকিরি আউ ই বিয়া বরপন বা যেতকি ভি মানি দুনু উড়া গুঠি নু যেন ইবড়ার গুঠি চিনার বিভিন্ন প্রকার আইসক্রিম আইসক্রিম কেবে মাম হোদান নেন এ মেদু নু মা কাই দার নাম মাম হোদান আর ই আহড়া গুঠি মাম হোদান তেলিয়া জিনিস ভি নেন মানি মানা মাম হোদান
1: আচ্ছা আচ্ছা হলে নিম তো যাহা ভি মঞ্চা পদ্মান্তি নিম পাঠ পার্চকার টাউন গি বার্চকার বেঞ্জটকার চপকার চাকরি বাকরি ভি নিমেতা নঞ্জকার বড়িয়া আসে হাদু বচ্চু ভি মঞ্জার নাতি নাতুণ ভি এরকারিন হ্যাঁ মানে এর থালে অনটা পুরা ফুল সংসার অনটা নিমে এসা নাতিলি হেলে ফির ভি একলা একলা হমনে ইচ্ছা লাগে কাঁ যে আহরি কিছু বাকি রাচা কেরা আহরি কিছু অনটা মঞ্জকির দেন বলিকি কিছু নিমে অফসোস রাইকা নিম খুশির পুরা
0: মানলা অফসোস মানে না ଅଣ୍ଟା ଦୁସରା ଆଲାରେ ଜିନିଷପତ୍ର ନାନା ବା ଦୁସରା ଆଲାରେ ଏକାନ ଚାରଟା ନାନ ଆନ୍ନେ ଯଦି ନାମ ମାନେ କମ୍ପେୟାର ନେ ଯୁନ୍ ବହୁତ ଖରାପ ଲାଗି ଦୁନ୍ ଆଜିକାଲି ନେନ୍ ଇ ପନ୍ ଜିନିଷ ପନ୍ ମାନନ୍ ନାନ୍ ଯେତ୍କି

0: ने পেনশন হাকরা লি কা জেতকি গুঠি পয়সা এই সন আতলি ধুন আতকনে না খুশি রানা গে চেষ্টা নান নান আর ইদাদি ইদাদি মেন পয়েন্ট ধুন জেন্ডা কি মানে খুশি রানা বহুত সবকনু মেন ধুন ইদাদ আর আহরুনটা এনে গাড়ি ফাড়ি মান্না কথা যেন নিম বিশ্বাস মানন্দা নেন গাড়ি বালদান হুন স্কুটার কিংবা মোটর সাইকেল বালদান হুন আতলি এড়পানু কিন্তু দেন মা অকদান আর আপকুন হাতদার গুঠি এগান পুরাপুরি মনান নার্চিনার বাপা নিম গুঠি টেম্পুন পছে কালকে আর ইবড়া গাড়ি শিখরকে মাল্লা কাঁ যে এঘে সামনানু নেম গুঠি এরকা দাম শিখরালি আর আর এনে গুঠি আস্তে আস্তে কানানু পছর তো গাড়ি আলার ঠুসাব নার্চিনার লে নিম কেফে ভি আমকে হানিয়ানা হ্যাঁ
1: আউ যা হু ইনা বর্ষকার যে প্রকৃতিরে যেতকি চালরা কি ভগবান চিচকি চিয়াদা সফিসিয়েন্ট তু ভগবান কি দয়া বহুত টিয়াতলি নিমে মিয়া আউ যেতকি নিমা চিনা কথা চিচকি চি হেতকি তিভি নিম খুশি আতলার ইদাত বড়িটি কথা নামে সান ইয়ো রাই ইয়ো মাল্লাদিন ইদান যদি কম্পিয়ার নানো থেলে নাম দুঃখী মান
0: দুঃখী মান
1: আর যদি নামে জিয়ানু যদি দুঃখী মান জগাত কের কথা নামে জিয়াকে কিছু ফায়দা মাল
0: ফায়দা
1: হ্যাঁ ইদাত সত কথা যে জিয়ানু দুঃখ বি বার সুখ বি বার কিন্তু দুঃখ ভিতরে বি নাম সুখ বন যদি বেদ্যত আর খুশি নু রাগে যদি নাম চেষ্টা নান্দ বলে খুশি নু
0: ঠিক
1: যা হই না বার্ষকার আর নিমে নিজের কথা বন তেঙ্কার একানে কি নিমে ছোটি সামিয়াবত কটরা একানে ইসান বার্ষকার চাকরি বাকরি নানি কি একুন ঘন্টা সুন্দর মানে আড়পানটা কামি কি হাত দু বছর চাকরি বাকরি নানালার আর নাত নাতনি এরি কি বঢ়িয়া খুশি নু আতলদার এম মহাপুরু ধর্মে বেলাসিন প্রার্থনা নানম যে নিমে জিয়াবত আহরি হন্যা দীর্ঘায়ু মান্না ভল কি স্বাস্থ্যবান হইকি আহরি রর নিমে ইন্ কথা পদিবন গায় গায় বারর আর তেঙ্গর যে নামে মেনর আউ নিমে আশীর্বাদ ইনে রানা তা আকাশবাণী তার নিমান ইন্না বার্চকার আর এতকি কথা তেঙ্কার নিমে যে নিমান অশেষ অশেষ ধন্যবাদ জুহার
0: জুহার।

পরবর্তী কণ্ঠশিল্পী মহম্মদ আজিজ, কথাচিত্র মানিনী, নিজামক রচনার সঙ্গীত দিয়েছেন রাধাকৃষ্ণ ভঞ্জ।

0: শরৎ লেখার যেক্রম পুণি থরে হ্যালো অনুরোধ আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু সম্বলপুরী মুখ্য সম্বাদ
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই আশুতোষ পাণিগ্রাহী। একীকৃত জনজাতীয় বিকাশ এজেন্সি আর একীকৃত জনজাতীয় বিকাশ প্রকল্পকে বরখস্ত করবার লাগি নয়াদিল্লী হইতোবা জাতীয় সম্মেলনীকে উদ্ঘাটন কলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কহিলে জনজাতীয় সমাজকে আগকে নেবার লাগি প্রয়াস করা যাবার উচিত। প্রধানমন্ত্রীঙ্কর অধ্যক্ষতান কেন্দ্র ক্যাবিনেট থেকে নেওয়া যাইছে ছটা গুরুত্বপূর্ণ নিষ্পত্তি। ই ভিতরে সোনা বিকিছে বলে গণমাধ্যম থেকে প্রকাশিত খবর থেকে কেনসি সত্যতা নাইন বলে কইছে ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক। প্রসার ভারতীর ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম থেকে জুড়ি হলে 1 কোটি দর্শক। দেশের সার্বজনীন সেবা ডিজিটাল মিডিয়া ইকো সিস্টমকে করুছে বরকস। ভারতীয় নাগরিক মানকর লাগি বিমান বন্দর ন আইষ্ঠানো ট্রানজিট ভিসা ব্যবস্থা উঠেছে জার্মানি। আইষ্ঠানো পরিণ মূল হয়েছে ব্রিক্স রাষ্ট্রসমূহর সম্মিলনী, সামিল হলে 11টা দেশ আসিথিবা প্রতিনিধি। রামেশ্বর পারাদ্বীপ তক 163 কিলোমিটর রাজ্যর নূয়া উপকূল রাজপথকে মিলা ক্যাবিনেট মঞ্জুরি, খরচা হওয়া 8,300 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন আর প্লান্ট লোড ফ্যাক্টর ক্ষেত্রটি অসাধারণ কার্যদক্ষতা লাগি রাজ্যস্তর পহলা ঠান পাইছে ওপিজিসি। সরকারি গাড়িতে তেল ভরবার লাগি পেট্রোল পম্পকে আক্তুর পয়সা দেবে সরকার। ওড়িয়া ভার্চুয়াল একাডেমির ব্রাণ্ড আম্বাসাডর ঘোষিত পদ্মশ্রী ডক্টর মহেন্দ্র কুমার মিশ্র। রাজ্যের পহলা গ্রিন হাইড্রোজেন সাধারণ পরিবহন ব্যবস্থার অগ্রগতির সমীক্ষা কলে মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী। পশ্চিম এশিয়ান বড়ুয়া যুদ্ধ পরিস্থিতি লাগি বড়লা অশোধিত তেল মূল্য, ব্রেন্ট অশোধিত তেল মূল্য বেরেল পিছা পার কলা $97। নয়াপড়া জেলান হইয়াছে আইন সচেতনতা শিবির। ঝাড়সুগুড়ান হইয়াছে পেঞ্চক সিলাট রেফরি জুরি আর কোচমানকর সেমিনার। শিশু বিবাহ নিরাকরণ আর কিশোর কিশোরী সশক্তিকরণ লাগি 2026 2029 লাগি বনা যাইথিবা জেলা কৌশলগত কার্য যোজনা উপরে ঝাড়সুগুড়ান হইয়াছে গোটে অভিমুখীকরণ কার্যক্রম। ঝাড়সুগুড়ান উদ্ঘাটিত হেলা সুভদ্রা ক্যাফে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবা কাল ছুইবা কেরলম, ভারতীয় পাণিপাগ বিভাগর আকলন। এছনির মুখ্য খবর ইন শেষ হলা। ইতার উত্তর মুখ্য খবর শুনিপারবে বেলবুড়ে 6:05।
0: আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুছু লোকগীত কার্যক্রম। আজ এই কার্যক্রমে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করেছেন বৈরাগী বাক ও সাথে।
2: মহাব্রহ্ম মহিমা

0: শ্রোতা বন্ধু, গীতটি তো শুনলে আশা করুছি আপনার হৃদয়স্পর্শী হয়ে থাকবে। বর্তমান আসন্তু বিশ্ব সাইকেল দিবস সম্পর্কের এক সাক্ষাৎকার শুনিবা সাইকেলিস্ট মহেন্দ্র বগর্তীঙ্ক সহ।
1: নমস্কার, আপনার কেবে না কেবে সাইকেল চলাইবে, কেতবে 3 কিলোমিটর না কেতবে 5 কিলোমিটর, কেতবে গোটিয়ে জেলার আউ গোটিয়ে জেলা, তো কেতবে গোটিয়ে রাজ্যর আউ গোটিয়ে রাজ্য। তেবে আমার সহ এমিতি জন সাইকেলিস্ট অছন্তি যে কি সম্বলপুর বাহারি নেপাল এবং ভুটান ভি সুদূর দেশক যাইছন্তি সাইকেল চলাই পরিবেশ সুরক্ষার বার্তা নেই। সেইভাবে জনে সাইকেলিস্ট মহেন্দ্র বগর্তী আমার সহ অনেক। মহেন্দ্র, আপনার আমার যুববাণী কার্যক্রম স্বাগত করছু, নমস্কার।
2: নমস্কার আজ্ঞা, আপনার বহু বহু ধন্যবাদ মতো এনকে নিমন্ত্রণ করার লাগে।
1: তবে মহেন্দ্র, আপনার সাইকেল চলাইব কেবে আগ্রহ সৃষ্টি হল?
2: সাইকেল চলাইব আজ্ঞা ছোট বেলু আমার স্কুল টাইম রু, স্কুল বি মুই সাইকেল রে যাউথিলি, আউ আমার কলেজ বি মুই সাইকেল রে যাউথিলি।
1: স্কুল রু ঘর কেতে দূর থিলা?
2: স্কুল রু ঘর থিলা 2 কিলোমিটার থিলা।
1: 2 কিলোমিটার আপনার সাইকেল রে যাউথিলে? কো ক্লাস রে আপনার প্রথমে সাইকেল চলাইতিলে?
2: মোর এটা থিলা 8 ক্লাস করতিলা।
1: 8 ক্লাস তারপরে আপনার সাইকেল রে পড়িছন্তি কেতবে চলাও চলাও?
2: হ্যাঁ, পড়িছিলি থরে মামু ঘর যাইছিলি, এন্তা আমার খরা মাসে একচুয়ালি এন্তা গাধি গুদা যাইছো বলে সে গোটা ড্যাম অছে, ড্যাম তো ছুটিয়া নিকট টাইপ র অছে, সেনকে যাইছিল। রিটর্ন হলা বলে পড়িছিলি মে ঘরে, পথর বি মোর থুতনারে বাজিছিলা পুরা, এটা রগড়ি হয়েছিল পুরা।
1: রগড়ি হলা, তারপরে ঘরে রগড়া খাইলে না নাই আপন?
2: হ্যাঁ, ঘরে তো সেটা মামু ঘরে যাইছিলি, মামু মানে টিকে গালি দেলে।
1: হ্যাঁ, কইলে বাপাকু কোন কইবি এমতো কইতিবে। তবে মহেন্দ্র, তারপরে আপনার গোটে ইচ্ছা হয়েছিল যে মু নেপাল ভুটান যাবি, সেই বিষয়ে আপনার আমি কুহন্তু কাহিকি এমতো ইচ্ছা হল আপনার?
2: নেপাল ভুটান বলে আমি কলেজ টাইমে মোর প্লস টু পড়ুতলা টাইমে সাং থিলা, তার সঙ্গে আমি বহু সাইক্লিং করু, যেমনকি হল আমার হীরাকুদ বুল্লা, আমার সন্ডে টাইম যেতবে হোতলা টাইম মিলুতলা ইভিনিংরে আমি সাইক্লিং এন্তা করুতলু, তো সে টাইমরু সাইক্লিং হবিটা রহিগলা। আউ মেইনলি মুই 2023 ওয়েস্টার্ন ওড়িশা সাইক্লিং ট্রিপ করেছিলি, যেমনি 10টা ডিস্ট্রিক্ট ছিল আমার, বৌদ্ধ, সোনপুর, বলাঙ্গীর, কলাহান্ডি, নোয়াপড়া, বরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া, সুন্দরগড়, সিয়াড়ু, রাউরকেলা হয়েকি দেবগড়ে এন্ট্রি করেছিলি। সেই টাইমে সেই 10টা ডিস্ট্রিক্ট মুই কমপ্লিট করেছিলি 2023।
1: 2023 কলে তার অনুভূতি আপনার কুহন্তু যে আপনার সেই সময় কেমিতি লাগিল, আপনার একা যাইছিলে সেতিরে?
2: হ্যাঁ, সেটা সোলো ট্রাভেলিং ছিল, ভাল ছিল অনুভূতি। আমি যেতে বি বাটে ভেট পড়ন মোর সঙ্গে বহুত ভাল ছিল, তাঙ্কর কি কেনা বড়িয়া সাইক্লিং কেনা কেনা সাইক্লিং করুছ, আউ কেনা মিশন কেনা আছে, ভিজন কেনা আছে, সব ডিটেলস তাঙ্কু স্কুল স্টুডেন্ট হলা কলেজ স্টুডেন্ট হলা সমস্তঙ্কু সেটা বুঝাউছিলি সে জায়গায়। আউ
1: আপনকর মিশন আর ভিজন কোন কোন ছিল?
2: মিশন ভিজন ছিল সেটা আমার সুন্দর পশ্চিম ওড়িশা, সবুজ পশ্চিম ওড়িশা, সে বার্তা নেই সেটা আমি 10 দিনে বাহিনি। মুই গোটে সোশিয়াল অর্গানাইজেশন আমার স্বেচ্ছাসেবী সংগঠন যেটাকি হল প্রয়াস পরিবার, সেয়াডু মুই গোটে মেম্বর অছে, সে থ্রুরু মুই বাহিনি আমার সে বার্তা নেই।
1: তারপরে আপনার কেমিতি ইচ্ছা হল যে আপন বিদেশ যাবে?
2: বিদেশ যাবার ইচ্ছা গোটে বাহারকে গলে টিকি ঠিক লাগবা বলে এটা গোটে চিন্তাধারা আসলা সেই টাইমে।
1: আউ কেতে টঙ্কা আপন সঞ্চয় করলে সেপা যা?
2: সঞ্চয় তো হয়েছিল এটা ঠিকঠাক, সেটা তো মোর এবে মনে নাই ন, বাকি যেতকি সব ঠিকঠাক হয়ে গলা।
1: আপনার আমি ইনস্টাগ্রাম রিলস দেখিছু, পোস্ট গুড়া দেখিছু, আপনার হেলমেট পিঁধতি, বড়িয়া চশমা পিঁধতি, সাইক্লিং ড্রেস পিঁধতি, গ্লোভস পিঁধতি, এই যে স্টাইলিশ সাইক্লিস্ট আপনার দেখলে কেমিতি আপনার মনকু আসিলা এসব জিনিস কিনবাক? তারপরে সাইক্লিং রেমি হেলমেট গোটে সুরক্ষার বার্তা, এটা এটা প্রায়ত অধিকাংশ লোক সাইকেল চলাইলা বেড়ে হেলমেট পিঁধতি, আপনার কেমিতি এইসব জিনিস প্রতি আকৃষ্ট হলে?
2: সাইক্লিং টাইমে সাইকেল টিকি স্পিড রয়েছে, সেটির লাগে নিজের সেফটি লাগে বলে সেটা টিকি ইউজ করবার আছে, যেমনি গ্লোভস হল, আমার কেনসি জায়গায় সাইকেল স্লিপ হল পড়িগলি বলে মুই তো হাত তো পহলা থাপি বলে সেটা জরুরি আছে গ্লোভসটা, হেলমেট বি বহুত জরুরি আছে, চশমা বি। আউ থরে পড়িলে বি মুই শিশু মন্দির পাখে, আমার ধনুপালি শিশু মন্দির পাখে পড়িলে বলে সে টাইমে মতো হেলমেট বহু সেফ করেছিল, আউ মোর চশমা বি সেফ করেছিল, মানে চশমা স্ক্র্যাচ হয়েছিল, হেলমেট বি পুরা স্ক্র্যাচ হয়ে গেল, আমি পড়িলি আউ হাত থাপিলি, সে টাইমে বি মোর তামনে আখি পতারে স্টিচ পড়লা পুরা, 2টা স্টিচ পড়লা আউ মোর গালে বি।
1: তবে এত সব আপনার দুর্ঘটনা ঘটুছে তথাপি আপনার সাইকেল ছাড়ু না?
2: নাই নাই নাই,
1: কাহিঁকি
2: কাহিঁথির লাগি বলে আমি কেনসি বি কাম করমা কিছু না কিছু দুর্ঘটনা হবা, কেনসি বি রাস্তারে যাউছ কিছু প্রবলেম হবা, সেই ছোটিয়া ছোটিয়া জিনিস লাগে আমি সবু ছাড়ি দেবা বলে সেটা ঠিক না হয়, কাহিঁথির লাগি আমি গোটে ভাল কাম করি যাবার লাগি পড়লে যেমন করি হলে কিছু না তার অসুবিধার সম্মুখীন হবার লাগি পড়ছে কিছু ছোট মোট।
1: তবে আপনার যে কহিলেন অসুবিধার সম্মুখীন হওয়া পড়ুছি কিছু সাইকেল চলাইলা পরে, সাইকেল চলাইলে আপনার কি খুশি মিলে?
2: ସାଇକେଲ ଚଲେଇଲେ ମୋତେ ଏଇଟା ଖୁସି ମିଳିଛି କି ସକାଳ ପାଇଲେ ଗୋଟେ ମୁଇଁ ନୂଆ ଜାଗା ଦେଖ୍ସି, ଯେନ୍ତାକି ହେଲା ଆମର ଭାଇବ୍ସ ଗୋଟେ ଅଲଗା ଆସି, ଯେନ୍ ଫରେଷ୍ଟ ଏରିଆ ଗଲି ନୂଆ ଲୋକର ସାଙ୍ଗେ ମିଶିକରି କଥା ଦୁଇ ପଦ ଲାଗିଲେ ଗୋଟେ ସକାଳେ ଗୋଟେ ଅଲଗା ମଜା ଆସି ସେଟା। ନହେଲେ ଆମେ ତ ନିଜର ସମସ୍ତେ ନିଜ ନିଜର କାମ ଧନ୍ଦାରେ ସମସ୍ତେ ବିଜି ରହିଯାଉଛନ୍ ଡେଲି ଲାଇଫ୍ରେ, କିଏ ଆଉ କେନ ଟାଇମ୍ ଦେଇପାରୁଛେ, ତ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି ସେଟା ସକାଳୁ ସାଇକେଲିଂଟା।
1: ତେବେ ନେପାଳ ଯିବା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆପଣ କିଛି ସକାଳୁ ସକାଳୁ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଥିବେ?
2: ହଁ ହଁ ହଁ, ମୋର ଡେଲି ସାଇକେଲିଂ ଆସି 5 ମୁଇଁ 8:30 ତକ ସାଇକେଲିଂ କର୍ସି, ଯେନ୍ତାକି କେନ୍ଦିନ 40 କିଲୋମିଟର ହେଲା, କେନ୍ଦିନ 50, କେନ୍ଦିନ 30, ଯେନ୍ଦିନ ଟାଇମିଂ ଦେଖିକରି ଟାଇମିଂ ହିସାବରେ।
1: ହଁ, ତେବେ ଆପଣ ଯେଉଁ ଏତେ ଚଲାନ୍ତି, ତାପରେ ନେପାଳ ଯିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଆଉ କ'ଣ କ'ଣ ଜିନିଷ ଆବଶ୍ୟକତା ଥିଲା? ପାସପୋର୍ଟ, ଭିଜା ଏଗୁଡ଼ା କିଛି ଦରକାର ଥିଲା କି?
2: ନେପାଳ ତ ପାସପୋର୍ଟ ଆଉ ଭିଜା ଫ୍ରି ହେ, ସେଥିରେ କିଛି ଇଏ ନାଇଁ ଲାଗେ। ଆଉ ମୁଇଁ ଯେତେବେଳେ ବି ଏଣ୍ଟ୍ରି କଲି ସେ ଟାଇମ୍ରେ ହେନ୍ତା କିଛି ମୋତେ କେହି ଚେକ୍ ବି ନାଇଁ କରି, ଖାଲି ଜଷ୍ଟ ମୋର ସାମ୍ନାରେ ଗୋଟେ ବୋର୍ଡ ଲଗାହେଇଥିଲା ମହେନ୍ଦ୍ର ଅବଗର୍ତ୍ତୀ, ଆଉ ମୋର ଯେନ୍ ସବୁ ମିଶନ ଭିଜନ ସବୁ ଗୁଡ଼ାକ ସେଟା ଲେଖିଦେଇଥିଲି, ଆଉ ହେନ୍ତା କିଛି ମୋତେ କେହି ଅଟକେଇ ବି ନାହିଁ।
1: ଏତେ ଦିନ ଗଲେ ଆପଣ ପାଖାପାଖି କେତେ, 15 ଦିନ ଗଲେ?
2: 15 ଦିନ ନାଇଁ, ମୋର 31 ଦିନ ରହିଛି, 2950 କିଲୋମିଟର ଟୋଟାଲ ରହିଲା।
1: 31 ଦିନରେ 2950 କିଲୋମିଟର, ଆମେ ଶୁଣିଲା ମାନେ ଆମକୁ ବେହୋସ ଲାଗୁଛି। ଆପଣ କେମିତି ଦିନକୁ କେତେ କିଲୋମିଟର ଚଲାଉଥିଲେ?
2: ଦିନକୁ ମୋର ଥିଲା ଆଜ୍ଞା 110-120, ମିନିମମ 70।
1: ମାନେ ଗଲାବେଳେ ବର୍ଷା ଖରା ଶୀତ ଏମିତି କ'ଣ କ'ଣ କିଛି ଆପଣ ଅନୁଭବ କଲେ?
2: ଗଲାବେଳେ ହେନ୍ତା କିଛି ବର୍ଷା ତ ନାହିଁ, ଖରା ଯେନ୍ ଆମର ଇନୁ ଯେନ୍ତାକି ବିହାର, ତାପରେ ଯେତେବେଳେ ନେପାଳରେ ଏଣ୍ଟ୍ରି ହେଲା ପରେ କାଣା ହେସି, ସେ ସାଇଡ଼୍ ଟିକେ ୱେଦର ଟିକେ ବଢ଼ିଆ ରହିସି, କେତେ ହିଲ୍ସ ଏରିଆ ଯେହେତୁ ହେଇଯାଉଛେ ବେଲେ ସେନୁ ୱେଦର ଟିକେ ବଢ଼ିଆ ରହିସି, ମିନିମମ ଟେମ୍ପରେଚର ହେନ୍ତା 20-22 ହେନ୍ତା ରହୁଥିଲା ସେତେବେଳେ।
1: ଯେତେବେଳେ ଆପଣ ଗଲେ ମାନେ ନେପାଳ ଏବଂ ଭୁଟାନ ଦୁଇଟା ଜାଗା ଗଲେ, ବିଦେଶ ଗଲେ, ଆମ ଭାରତଠୁ ସେମାନେ କିଭଳି ଭାବରେ ଅଲଗା, ସେମାନଙ୍କ ଲୋକ କିଭଳି ଭାବରେ ଅଲଗା ଆପଣ ଜାଣିବାରେ?
2: ସେମାନଙ୍କର ସବୁ କିଛି ଅଲଗା ରହୁଛେ, କଲଚର ବହୁତ ହି ଅଲଗା ରହୁଛେ, ଯେନ୍ କଲଚର ତାଙ୍କର ଫୁଡ୍ ବି ଟିକେ ଅଲଗା ରହୁଛେ, ଅଲଗା ଲାଗିଲା। ଯେନ୍ତାକି ସବ୍ଜି ମୋତେ ଗୋଟେ ଦେଇଥିଲେ ଡିନରରେ, ସେଟା ଗୋଟେ କଞ୍ଚା କଞ୍ଚା ଟାଇପ୍ର ଲାଗୁଥାଏ, ଆଉ ଟିକେ ଭଲ ଲାଗୁଥାଏ। ତାଙ୍କର ସମସ୍ତଙ୍କର ଡିଫରେଣ୍ଟ ଅଛେ, ଡିଫରେଣ୍ଟ ସମସ୍ତଙ୍କର ଡିଫରେଣ୍ଟ ରହୁଛେ, ବାକି ଠିକ୍ ଅଛେ, ଠିକ୍ ଲାଗ୍ଲା, ଲୋକ ବି ଠିକ୍ ଲାଗ୍ଲା। ଯେନ୍ତାକି ମୁଇଁ ତାଙ୍କର ନେପାଳିଜ ରୁପିସ୍ ଥିଲା 200 ଟଙ୍କା, ମୋର ପାଖେ 200 ଟଙ୍କା ମୁଇଁ ଧରିକରି ନେଇ ଯାଇଥାଏ, ମୋର କ୍ୟାମ୍ପିଂ ଟେଣ୍ଟରେ ମୁଇଁ ମୋର ପଇସାଟା ରଖିଦେଇଥିଲି, ମୁଇଁ 200 ଟଙ୍କା 180 ଟଙ୍କା ଧରିକରି ଯାଇଥିଲି। ତ ସେ ଜାଗାରେ ମୁଇଁ ପହିଲାରୁ ପଚାରି ଦେସି, ତାପରେ ଖାଇମି କହିଲି, ବୋଲେ ସେମାନେ କହିଲେ 200 ଟଙ୍କା କହିଲେ, ବୋଲେ ମୋର ପାଖେ ତ 180 ଅଛେ, ବୋଲେ ଠିକ୍ ଅଛେ ଚଲିଯିବା କହିଲେ ସେମାନେ। ମୋତେ ବହୁତ ହି ଖୁସି ଲାଗ୍ଲା, ତାମାନେ ମୁଇଁଟା ମୋର ପାଖେ ଆଖେ ବୁଲୁଛେ ଲେଖେନ୍ ଲାଗ୍ଲା ମୋତେ।
1: ମାନେ ନିଜ ଏରିଆରେ ଆମ ପାଖ କାଠୁ ତାଙ୍କୁ 20 ଟଙ୍କା ପରେ ଦେଲେ ନା ନାଇଁ, ସେ କହିଲେ ନା ଚଳିବ?
2: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ତାଙ୍କୁ ଆଉ ଦେଇ ନାଇଁ, ସେମାନେ ଏଥିରେ ଚଳିଯିବା କହିଲେ। ଆଉ ଏତେ ସପୋର୍ଟିଭ ଲୋକ ଯଦି ମିଳିଯାଉଛନ୍ ବାହାର ଏରିଆରେ, ବୋଲେ ଯେନ୍ତା କରି ଓବିୟସଲି ନିଜର ହିଁ ଲାଗ୍ବା।
1: ଆପଣ 31 ଦିନ ବୁଲିଲେ, ବହୁତ ଲୋକଙ୍କୁ ଦେଖିଥିବେ, ଆପଣଙ୍କର କିଏ ସାଙ୍ଗ ହେଇଛନ୍ତି ସେ ଟ୍ରିପ୍ର ସାଙ୍ଗ ଯାହା ସହିତ ଆପଣ ଏବେ କଣ୍ଟାକ୍ଟରେ ଥିବେ?
2: ନେପାଳର ଜଣେ ଭାଇ ଥିଲେ ଜଗଦୀଶ ଭାଇ ବୋଲିକରି, ଆମର କାଠମାଣ୍ଡୁର, ସେ ଭାଇ ଏବେ ବି କଣ୍ଟାକ୍ଟରେ ଅଛନ୍। ଆଉ ଗୋଟେ ଭାଇ ଆମର ଯିଏକି ହେଲେ ଉତ୍ତରପ୍ରଦେଶର ସୁରଜ ସୋନି ବୋଲିକରି, ସେମାନେ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ଟ୍ରାଭେଲିଂ କରୁଥିଲେ, ସେ ଭାଇ ବି ଅଛନ୍ ଏବେ ମୋର ସାଙ୍ଗେ କଣ୍ଟାକ୍ଟରେ ଅଛନ୍, କଲ୍ କରସନ୍ ମଝି ମଝିରେ କଥା ହେସୁ ଆମେ।
1: ଆପଣ ଯେଉଁ ଚଲାନ୍ତି, ଆପଣ ନିଜ ସହିତ ନିଜ ଟେଣ୍ଟ ବି ନିଅନ୍ତି ନା ଅନ୍ୟ କୋଉ ଜାଗାରେ, ମନ୍ଦିର ବା ଏମିତି ଜାଗାରେ ବି ଶୁଅନ୍ତି?
2: ହଁ ହଁ ହଁ, କ୍ୟାମ୍ପିଂ ଟେଣ୍ଟ ନେସି, ଯେନ୍ତାକି ମୁଇଁ ନେପାଳରେ ବି ରହିଥିଲି, ଯେନ୍ ଆମର ହେଟୁଡ଼ା ସିଟି ପାର ହେଲା ପରେ ମୁଇଁ ରହିଥିଲି ଗୋଟେ ଏ ଜାଗାରେ ହିଲ୍ସ ଏରିଆରେ ଏକଲା କ୍ୟାମ୍ପିଂ ଟେଣ୍ଟ ଲଗେଇକରି।
1: ଡର ଲାଗେନି କି ଚୋରି କରିଦେବ କ'ଣ?
2: ଡର ଲାଗେ ସେମିତି, ଚୋରି ସିନା କରିଦେବେ, ଏଇ ଜିନିଷ ଚୋରି କରିଦେବେ, ବାକି ଆମର ଭାଗ୍ୟ ଆଉ ଥୋଡ଼େ ନା ଚୋରେଇ ପାରିବେ ସେମାନେ।
1: ତଥାପି ସେମିତି କିଛି ଆପଣ ଫେସ୍ କରିଛନ୍ତି ନା ନାହିଁ?
2: ନାଇଁ, ସେମିତି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ସ ନାହିଁ, ଖାଲି ମୋର 2 ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଥିଲା, ମୋର ସାଇକେଲ ଥରେ ପେଚିଂ ହେଇଥିଲା, ଆଉ ମୋର ସେ ଫିର୍ ବିଲ୍ଟା ସେଟା ଛିଡ଼ିଥିଲା।
1: ସେସବୁ ମଧ୍ୟ ଆପଣ ରିପେୟାର କରି ପୁଣି ଆପଣ ଲକ୍ଷ୍ୟ ପଥରେ ଆଗେଇ ଗଲେ।
2: ହଁ ହଁ,
1: ତେବେ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ କିଛି ଆର୍ଥିକ ସହଯୋଗ କେଉଁ ଜାଗାରୁ ମିଳିଥିଲା କି?
2: ନାଇଁ, ଆର୍ଥିକ ସହଯୋଗ କିଛି ନାଇଁ ମିଳି ମୋର ଭୁଟାନ ଟ୍ରିପ୍ରେ, ଯେନ୍ତାକି ରାସ୍ତାରେ ମୁଇଁ ଯାଉଥିଲି, ଏନ୍ତା କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଲାଗି 2 କହିଲେ, ମୁଇଁ ତ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ କାହାନୁ ନେଇ ନାହିଁ, 2 କହିଲେ ମୋତେ ସେମାନେ, ତ ହମ ହମାରେ ତରଫ କୁଛ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ କରନା ଚାହତେ ହେଁ, ତ ମୁଇଁ ମନା କହୁଥିଲି, ସେମାନେ ଫୋର୍ସଫୁଲି ଜଣେ 500 ଦେଲେ ଆଉ ଜଣେ 201 ଟଙ୍କା ଦେଇଥିଲେ, ଟୋଟାଲ 701 ଟଙ୍କା ଦେଇଥିଲେ। ସେ 701 ଟଙ୍କାକେ ମୁଇଁ ମୋର ଟ୍ରିପ୍ରେ ଖର୍ଚ୍ଚ ନାଇଁ କରି ସେଟା ମୁଇଁ ରଖିଥିଲି। ମୁଁ ଆକ୍ଚୁଆଲି 2 ସୋସିଆଲ ଅର୍ଗାନାଇଜେସନ୍ରେ ଅଛେ, ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନରେ ଅଛେ, ତ ସେଥିରେ ମୁଇଁ ସେଟା ଇନଭେଷ୍ଟ କରିଥିଲି, 701 ଟଙ୍କା ଦେଇଥିଲି। ଆମର ଡ୍ରାଇଭ୍ ହେସି ୱିକ୍ଲି, ଯେନ୍ତାକି ଫୁଡ଼ ଡ୍ରାଇଭ୍ ହେଲା, ଏଜୁକେସନାଲ ଡ୍ରାଇଭ୍ ହେଲା, ସେଥିରେ ମୁଇଁ ଇନଭେଷ୍ଟ କରିଦେଇଥିଲି, ମୋର ଆଡ଼ୁ ମୁଇଁ ଲଗେଇ ଦେଇଥିଲି ସେଟା।
1: ତେବେ ଆପଣ ମଧ୍ୟ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ବ୍ଲଗିଂ କରନ୍ତି, ସେ ବ୍ଲଗିଂ ଦେଖିକି ଲୋକମାନେ ଉତ୍ସାହିତ ହୁଅନ୍ତି, ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହୁଅନ୍ତି?
2: ହଁ ହଁ ହଁ, ଏବେ ମର୍ଣ୍ଣିଂରେ ମୁଇଁ ଯେନ୍ତାକି ସାଇକେଲିଂ ବାହାରିଲେ ସବୁ ଜାଗାରେ ଏଇଟା ଆସି ଡେଲି ଯେତେ ବି ବାହାରେ ମାଠାପାଲି ଛକରୁ ଯେନ୍ ଷ୍ଟାର୍ଟ କରି ଦଉଛେ ମୁଇଁ
1: ଲୋକ ଡାକୁଛନ୍ତି ଆମ ଗାଁକୁ ଆସ
2: ହଁ ଡାକସନ୍ ଆଜି ଆମର ଆଡ଼େ ଆସ ବୋଲିକରି କହିସନ୍
1: ତେବେ ଆପଣ ଯେଉଁ ଏମାନଙ୍କ ସହିତ ଯାଆନ୍ତି ଆପଣ ନିଜ ଭଏସ୍ରେ ମଧ୍ୟ ବ୍ଲଗିଂ କରନ୍ତି ଆମକୁ ଟିକେ ସେଇ ରସରସିଆ କଥା କୁହନ୍ତୁ ଯାହାଫଳରେ ଆମେ ବି ଖୁସି ହେବୁ ଆମର ଯେତେ ସବୁ ଶ୍ରୋତା ଅଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଖୁସି ହେବେ
2: ମୁଇଁ ମହେନ୍ଦ୍ର ମୁନାତି ଧରିକିରି 15 ମୋର ବୟସ ହେଉଛି 17 ନୁହେଁ ହୁଏ ମୁଇଁ ବିହାର ପତ୍ର ମୁଇଁ ପଢୁଛେ ପ୍ଲସ୍ ଟୁ ସେକେଣ୍ଡ ଇୟର ବୁଲିଦେମି ପୁରା ସମ୍ବଲପୁର
1: ଆଉ ଆପଣ ଆକାଶବାଣୀକୁ ଆସିଛନ୍ତି ଆକାଶବାଣୀ ପାଇଁ ପଦେ କୁହନ୍ତୁ
2: ଆକାଶବାଣୀକି ଆସିକରି ତ ମୁଇଁ ମୋତେ ବହୁତ ହି ଖୁସି ଲାଗୁଛେ ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ତ ଯେତିକି ବି ଧନ୍ୟବାଦ ଜଣାମି ଏଣ୍ଟାର ଟିମ୍ ପିଇ ଦେଲି ଚାହା ପାନି ନାଇଁ ଲଗେ ହେଲମେଟ୍ ଆର୍ ଚଷମା ନାଇଁ ପାରିଲେ ମୋତେ ଚିନି ଏଛେନ୍ ପଲେଇଲି ଆକାଶବାଣୀ
1: ତେବେ ଏଇ ହସଟା ଆପଣଙ୍କର ସ୍ପେଶିଆଲ ହସ ଏଇଟା ଆରମ୍ଭ କେମିତି ହେଲା
2: ହସଟା ଆଜ୍ଞା ସେଟା ହେନ୍ତା ଚାଲୁଥିଲା ନର୍ମାଲି ଗୋଟେ ମୋର ମାଇଣ୍ଡରେ ଏନ୍ତା ପଲେଇ ଆସିଲା ବସିଥିଲି ଜଷ୍ଟ ବୋଲେ ନର୍ମାଲି ମାଇଣ୍ଡରେ ପଲେଇ ଆସିଲା ଆଉ ସେଟା ହେଁ ହେଁ ଗୋଟେ ଡାଇଲଗ୍ ଏଣ୍ଡ ହେଇସାରିଲା ପରେ ଯେନ୍ତାକି 4 ଲାଇନ୍ କହିଲି 3 ଲାଇନ୍ କହିଲି ଯେମିତିରେ ସେଟା ଗୋଟେ ହେଁ ହେଁ ଆଡ଼୍ କରିଦେଲି ବୋଲେ ସେଇ ଜିନିଷକେ ତାମାନେ ପସନ୍ଦ କଲି ବୋଲେ ସେଇ ଜିନିଷ ହିଁ କଣ୍ଟିନ୍ୟୁ କଲି
1: ତେଣୁ ମାନେ ଆପଣଙ୍କର ମଧ୍ୟ ଡ୍ରାମା ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଅଛି ପାଠ ପଢାପଢି ମଧ୍ୟ ସେଥିରେ କରିଛନ୍ତି
2: ହଁ ହଁ ଡ୍ରାମାରେ ମୁଇଁ ଆମର ସମ୍ବଲପୁର ୟୁନିଭର୍ସିଟିରେ ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ ଆମର 2023ରେ ମୋର ସରିଛି
1: ତେବେ ଆପଣ ଯେଉଁ ଆପଣ ଏତେ ସବୁ କାମ କରୁଛନ୍ତି ସାମାଜିକ ଅନୁଷ୍ଠାନରେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଡ୍ରାମା ମଧ୍ୟ କରୁଛନ୍ତି ସାଇକେଲ ମଧ୍ୟ ଚଲାଉଛନ୍ତି ଏବେ ବିଜନେସ୍ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି ଏସବୁ କେମିତି ବାଲାନ୍ସ କେମିତି ମେଣ୍ଟେନ୍ କରୁଛନ୍ତି
2: ସବୁ ଆଜ୍ଞା ଟାଇମିଂରେ ରହିଛି ଯେନ୍ତାକି ମୁଇଁ ସକାଳୁ ମର୍ଣ୍ଣିଂରୁ ବାହାରି ଯାଉଛି 5:30-8:30 ତକ କରିଦେଉଛେ ଫେର୍ ମୋର ସବୁ ଡେଲି ୱାର୍କ ସାରିକରି ମୁଇଁ 9:30 ତକ ଫେର୍ ମୋର କାମରେ ମୁଇଁ ବ୍ୟସ୍ତ ରହିଯାଉଛେ
1: ତେଣୁ ଏଇଟା ଆପଣ ବାଲାନ୍ସ ମେଣ୍ଟେନ୍ କରୁଛନ୍ତି
2: ଆଉ ଆମର ଯେନ୍ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନଟା ଇଏ ଅଛି ଆମର ଏଇଟା କ'ଣ କି ଶନିବାର ରବିବାର ସେଦିନ ଆମେ ଏଇଟା ସବୁ କାମ ମାନେ କରୁଛୁ
1: ଏବେ ଆପଣ ନେପାଳ ଭୁଟାନ ବୁଲିକି ଆସିଲେ ଆଉ କୁଆଡ଼େ ଭବିଷ୍ୟତରେ ଯିବାକୁ ଇଚ୍ଛା କରୁଛନ୍ତି
2: ଭବିଷ୍ୟତରେ ତ ମ୍ୟାମାର ଇଚ୍ଛା ଅଛି ବାକି ଏବେ ଟିକେ ହେଇନାହିଁ ପାରେ ଟିକେ ଟାଇମ୍ ଲାଗବା ସେଇଟା
1: ସେଥିରେ ଆପଣ ଏକା ଯିବେ ନା ଆଉ କିଏ ସାଙ୍ଗରେ ଆପଣ ଯିବା ପାଇଁ ରାଜି ଅଛନ୍ତି
2: ନାଇଁ ସେଇଟା ତ ମୁଁ ଏକା ଯିବି ବୋଲି ଭାବିଛେ ଯଦି କିଏ ଜଏନ୍ ହେଲା ବୋଲେ ଭିଲ୍ ମୋର ଲାଗି ଖୁସିର କଥା କାହିଁ ଲାଗି ଗୋଟେ ସାଙ୍ଗ ମିଳିଯିବେ ମୋତେ
1: ଏଇ ସମୟରେ ଯେତେବେଳେ ଭାରତ ଡାଇବେଟିସ୍ କ୍ୟାପିଟାଲ ବୋଲି ସାରା ପୃଥିବୀରେ ଜଣାପଡ଼ୁଛି ଲୋକମାନେ ସୁନ୍ଦର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ରଖିପାରୁନାହାନ୍ତି ଏଇ ସମୟରେ ଆପଣ କିଭଳି ଭାବରେ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ଆମର ଆକାଶବାଣୀ

শ্রোতাবন্ধু, আজির এই যুবাণী কার্যক্রমক এইখান সমাপ্ত করুছি। আশা করুছি আজির কার্যক্রমে মনোরঞ্জন সহিত আপনার অনেকগুড়ি তথ্য পাই। অনুরোধ রহিলা আপন মানে ধারাবাহিক ভাবে এই কার্যক্রমক শুনে মতামত দেউথিবে। আপনার মতামত হি আমাকে নূতন প্রেরণা দেইথায়। তাহলে মু রহুছি উপস্থাপনার মুথলি আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

আগামীকালই সকাল 6টা 30 মিনিটে আজিরো ভাবনা, উপস্থাপনা প্রফুল্ল কুমার মাঝি, সকাল 7টা 10 মিনিটে স্বাস্থ্য সূচনা। এতে শুনবে ব্রুককরে পথুরি রোগ, কহবে ডাক্তার সুধাংশু শেখর পণ্ডা, গঙ্গাধর সঙ্গীত সকাল 7টা 35 মিনিটে, স্বভাব কবি গঙ্গাধর মেহরঙ্ক কৃতি আধারিত সঙ্গীতর বিশেষ কার্যক্রম তপস্বিনীর পঞ্চম ভাগ, সঙ্গীত প্রবোধত্ত প্রধান, তথ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। সকাল 7টা 50 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বীরঞ্চি নারায়ণ নায়ক ও যোগেশ্বর পণ্ডা। সকাল 8টা 30 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বাতিন মুখার্জী, ভগবতী সলমা ও ভারতী কর। চন্দ্রমণি লেঙ্কাঙ্ক কণ্ঠে সুগম সঙ্গীত সকাল 8টা 45 মিনিটে। সকাল 9টায় কথাটি গীতটিয়ে হিন্দি কথাচিত্রর কার্যক্রম, 11টা 5 মিনিটে সম্বলপুরী গীত কার্যক্রম ঢোল পালে বজা, হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম খোলা ঝরকা 11টা 30 মিনিটে এবং বাতায়ন 12টায়। 12টা 30 মিনিটে NCERT দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম, 1টা 5 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী সুরেন্দ্র কুমার মিশ্র ও রবীন্দ্র মহানন্দ, ঘর সংসার 1টা 20 মিনিটে। এতে শুনবে কিছু সুয়াদিয়া জলখিয়া প্রস্তুতি সম্পর্কে, কহবে জ্যোৎস্নাময়ী পণ্ডা। ইয়ে আগামীকাল রক্ষিত কার্যক্রম সূচনা।

এথেরে শুনতো এই গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন জাভেদ আলী ও লোপামুদ্রা দাস, গীত সত্যরঞ্জন বড়, সঙ্গীত বিমুগ্ধা দাস।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারি জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরি স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরি স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরি সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানঙ্কর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2026 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে। এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলি অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এতে সংখ্যার লোক সহরকু পছন্দ করছেন যেকোনো কারণর হো না কাহিঁকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষিত রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হোথবা বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি সেমানে নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হেলে কি নষ্ট হেলে কোটি পকাইবা, ইয়ে গোটিয়ে সমস্যা যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা ন যায় এই বর্জ্যবস্তু গোটে বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরি চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা রাস্তা কড়ে হোক কিংবা পানিরে হোক কিংবা কোটে খালি দেখিলে অলিয়া পকাই দেওয়ার অভ্যাস হোক, এদ্বারা হচ্ছে কোণ না অনেক স্বাস্থ্যগত পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমন সহর স্বচ্ছ রক্ষা বর্জ্যবস্তু পরিচালনা একান্ত আবশ্যক অটে। তবে কথা হচ্ছে বর্জ্যবস্তু পরিচালনার আমি কোণ পাইবা, আমি মুখ্যত তিন ভাগে বিভক্ত করিবা বর্জ্যবস্তু পরিচালনা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা পাইবা, সিস্টমেটিক ভাবে বর্জ্যবস্তু সংগ্রহ করিবা, যথা অলগা অলগা ভাবে শুষ্ক ওয়েস্টেজ কিংবা বর্জ্যবস্তুকে অলগা ওদাকে অলগা রক্ষা দ্বারা আমি তাকে সংগ্রহ করিবার সুবিধা হব, যাদ্বারা কি সংক্রমণ জনিত রোগ দূষিত জল ও মাটিকে মধ্যে সে রক্ষা করিব। দ্বিতীয় কথা হল ভিত্তিভূমি, যেটাকি আমি গোটে বস্তি ঘর এরিয়া কথা কুহন্তু, ড্রেন সোয়েজ এসব সিস্টমেটিক রক্ষিব, নহলে যে সলিড গার্বেজ সেপটি রাস্তা অবরোধ করেদব, পার্ক তাকে বি সে নষ্ট করেদব, যাইপারিবনি ব্লকেজ হয়েযিব, লোকমানে বহু অসুবিধার সম্মুখীন হন। তৃতীয়রে গার্বেজ ক্লিনেস কিংবা বেনিফিট আমি দেখি যদি পলিউশন স্বচ্ছ পরিবেশ পাইবা, আধুনিক উপায়ে ভূমির গর্তকে পূরণ করিবা, যেটা খাল ফাল থাকবে তাকে ঠিক সে পূরণ করিবা, যেটা রিসাইক্লিং হয়েপারিব যে বর্জ্যবস্তু এই প্লাস্টিক বোতল অন্যান্য জিনিস সব রিসাইক্লিং হচ্ছে তাকে রিসাইক্লিং করিবা এবং কম্পোস্ট রে পরিণত করিবা, যে গার্বেজ গুড়া কম্পোস্ট কিংবা খতরে পরিণত হয়েপারিব তাকে খতরে পরিণত করিবা, যাদ্বারা কোণ হব যে দুর্গন্ধ হবনি পরিবেশ স্বচ্ছ রহব। তবে এইটি কোণ উপায় সব অনেক আমি দেখিবা উপায় দেখিবা প্রথমে যে সহরাঞ্চলরে আধুনিক আর উচ্চমানর স্বচ্ছতা বজায় রাখা দুই তিনটা পদ্ধতি কথা আমি কহিবি। প্রথম কথা হল এই বর্জ্যবস্তু সংগ্রহ সময়ের তাকে বিভক্তিকরণ করে দেওয়া, কেমিতি যে বায়োডিগ্রেডেবল যেটা সব অলগা হয়েপারিব, রিসাইকলেবল যেটা রিসাইক্লিং করি হব, এবং হাজারস ক্যাটাগরি হাজারস মানে যে কাচ অন্যান্য জিনিস সব হাজারস যেটাকি ক্ষতি পৌঁছাইব সব অলগা অলগা করেদেব। দ্বিতীয় হল যে এরিয়ার আমি রহুচি বসবাস করি গোটে সমাজ কহু কি গোটে কমিউনিটি কহু কি গোটে আপার্টমেন্ট হয়েছি মনে করতু 200-300 ইউনিট ঘর হয়েছি সেই যে কমিউনিটি সে করছেন সোসাইটি করছেন আপার্টমেন্ট কথা কহু, আম ভিতরে কেবল খালি যে মুনিসিপালিটি কি কর্পোরেশন আসব সব অড়িয়া উঠাইব এটা চিন্তা করা উচিত নুহে। তেমন এই মুনিসিপালিটি উপরে নির্ভর নকরি কিপরি কম্পোস্টে পরিণত করি হব, যে গার্বেজ গুড়া ଆମେ କମ୍ପୋଷ୍ଟ କରିପାରିବା, ତାକୁ ସାର ହିସାବରେ ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା, ଫୁଲକୁଣ୍ଡ ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷରେ ବ୍ୟବହାର କରିପାରିବା, ତାର ବି ସଦୁପଯୋଗ କରିବା ଉଚିତ। ତାପରେ ଅଳିଆ ବା ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରାଯିବ। ଆଜିକାଲି ତ ବହୁତ ପ୍ରକାର ମଡର୍ଣ୍ଣ ଟେକ୍ନୋଲୋଜି ବାହାରିଲାଣି ଯୋଉଟାକି ପ୍ରକ୍ରିୟାକରଣ କରିହଉଛି। ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରି ବାୟୋ ସିଏନ୍ଜି ବା ବାୟୋଗ୍ୟାସ୍ ପ୍ଲାଣ୍ଟରେ ବ୍ୟବହାର ହେଇପାରୁଛି। ଆମେ କହିପାରିବା ଯେ ରିନ୍ୟୁଏବୁଲ୍ ଏନର୍ଜି ଜେନେରେସନ୍ ହେଇପାରୁଛି, ସେଟା ବି ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ସଂସ୍ଥା ଗୋଟେ ଫ୍ଲାଗସିପ୍ ଅଛି, ସ୍ୱଚ୍ଛ ଭାରତ ମିଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି, ତାର ବି ଆମେ ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା, ଯୋଉଟାକି ସହର ସ୍ୱଚ୍ଛ ରହିବ ଏବଂ ୱେଷ୍ଟ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ମଧ୍ୟ ହେଇପାରିବ। ଆଉ ସେଣ୍ଟ୍ରାଲ ପଲ୍ୟୁସନ କଣ୍ଟ୍ରୋଲ ବୋର୍ଡ ସିପିସିବି ଯୋଉଟାକୁ ଆମେ କହୁଛନ୍ତି, ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ତାଙ୍କ ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା। ସେ ଆମକୁ ଗାଇଡଲାଇନ୍ ଦେଇପାରିବେ କେମିତି ସ୍ୱଚ୍ଛ ରହିବା, କ'ଣ ପଦ୍ଧତି ସେମାନେ ବି ଆମକୁ ଗାଇଡ କରିପାରିବେ। ତେବେ ଆମେ ମୋଟାମୋଟି ପରେ କହିପାରିବା ଯେ ସ୍ୱଚ୍ଛତା ଯଦି ସହରରେ ବଜାୟ ରହିବ, ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଯଦି ସୁରୁଖୁରୁରେ ଏବଂ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ହେବ, ତେଣୁ ଆମେ ରୋଗ ସଂକ୍ରମଣ ରକ୍ଷା ପାଇବା, ଦୁର୍ଗନ୍ଧ ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆଣିପାରିବା, ସ୍ଥାନୀୟ ପ୍ରଦୂଷଣ ରଖିପାରିବା, ରାସ୍ତାଘାଟ ମୁକ୍ତ, ୱାଟର ବ୍ଲକିଂ ରଖିପାରିବା, ବାୟୁର ମାନ ମଧ୍ୟ ଆମେ ବୃଦ୍ଧି କରିପାରିବା। ତେବେ ଆ ପାଇଁ ଦରକାର କ'ଣ, ଲୋକମାନଙ୍କର ପବ୍ଲିକ ଆୱାରନେସ୍। ବହୁତ ଲୋକ ଜାଣନ୍ତିନି, ଯାଉଛନ୍ତି ଯୋଉଠି ଇଚ୍ଛା ସେଠି ପକେଇ ଦେଉଛନ୍ତି, ଯୋଉଠି ଇଚ୍ଛା ସେଇଠି ସେମାନେ କିଛି ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ନ ଭାବିକିରି ତାଙ୍କ ହିସାବରେ ତାଙ୍କ ସୁବିଧାରେ ସେମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଯୋଉଟାକି ପବ୍ଲିକ ସଚେତନତା ଗୋଟେ ବଡ ଜିନିଷ। ଏବଂ ସେମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ହଉ କି କମ୍ୟୁନିଟି ତରଫରୁ ହଉ, ଆମେ ତାକୁ ଭଲଣ୍ଟିୟରଲି ଏଜୁକେଟ୍ ଶିକ୍ଷା ଦେଲେ ସେମାନଙ୍କୁ ବତେଇବା, ଏଇଟା କଲେ ଏଇଟା ଠିକ ହବନି, ଏଇଟା ଏମିତି କରନ୍ତୁ, ତାଦ୍ୱାରା ସେମାନେ ହୁଏତ ସଚେତନ ହେବେ ଏବଂ ସେମାନେ ଏଗେନ୍ ଏଗେନ୍ ସେଇ ଭୁଲଟାକୁ ଆଉ କରିବେ ନାହିଁ। ତେବେ ଆମେ ସଠିକ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବ, ସାଧାରଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଜନଜୀବନ ସୁରକ୍ଷିତ ରହିଲେ ଅର୍ଥନୀତି ପ୍ରଗତିରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିବ। ତେଣୁ ମୁଁ କହିବି ଯେ ସବୁ ହିତାଧିକାରୀ ଖାଲି ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କରିବ କି ମ୍ୟୁନିସିପାଲିଟି କରିବ ସେୟା ନୁହେଁ, ସରକାରଙ୍କ ସହିତ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟବସାୟ ଅନୁଷ୍ଠାନ ହଉ, ରେସିଡେଣ୍ଟ ଯୋଉମାନେ ରହୁଛନ୍ତି, ଅଧିବାସୀ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ସହରକୁ କ୍ଲିନ୍ ରଖିବା, ସ୍ୱଚ୍ଛ ରଖିବା। ତେଣୁ ସମସ୍ତେ ସାହାଯ୍ୟରେ ହାତ ବଢେଇବା ଉଚିତ ଏବଂ ନୂଆ ଯୋଉ ଇନୋଭେଟିଭ ସଲ୍ୟୁସନ ସବୁ ଆଜିକାଲି ବାହାରିଲାଣି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟାକରଣ ବାହାରିଲାଣି, ତାକୁ ୟୁଜ୍ କରି ନୂତନ କୌଶଳକୁ ଆଦରି ରିସାଇକ୍ଲିଂ କରି, ଯେମିତି ୱେଷ୍ଟ ଯୋଉ ଗାର୍ବେଜ ରହୁଛି କି ଯୋଉ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ଆମର ରହୁଛି, ତାକୁ ୱେଷ୍ଟକୁ ଭାଲ୍ୟୁବଲ ରିସୋର୍ସେସକୁ ଯଦି ଆମେ ତାକୁ ପରିଣତ କରିପାରିବା, ୱେଷ୍ଟରୁ କିଛି ଗୋଟେ ଭଲ ୟୁଜେବୁଲ ଜିନିଷ ଆମେ ତିଆରି କରିପାରିବା କି ବ୍ୟବହାର କଲା ଭଳିଆ ଜିନିଷ ଆମେ କରିପାରିବା, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଆମର ସକ୍ସେସ ହବ।

সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচাল শুণন্তু কলাহান্ডি জেলা সম্পর্কে তথ্য দিয়েছেন আম কলাহান্ডি সংবাদদাতা সুনীল কুমার পাঢ়ি ও উপস্থাপনায় মু উদয়নাথ স্বাইন। কলাহান্ডি জেলার লাঞ্জিগড় ব্লকরে কেন্দ্র সরকারক পিএম জনমন যোজনা সফলতার সহ কার্যকরী হচ্ছে। বিশেষ করে কুটিয়া কন্ধ সমেত পিভিটিজি সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক বিকাশ পাই গমনাগমন বাসগৃহ পানীয় জল ও স্বাস্থ্য সেবা ভি মৌলিক সুবিধা প্রাথমিকতা দিয়েছে। যোগ্য হিতাধিকারী 6131 অধিক আবাস মঞ্জুর হয়েছে। প্রত্যেক ঘর পাই 2 লক্ষ টাকা সহায়তা যোগাই দিয়েছে। এসব 10টি নূতন রাস্তা 2টি পোল এবং 14টি বহুমুখী কেন্দ্র নির্মাণ করা যাইছে। প্রত্যেক পিভিটিজি গ্রামক পাইপ যোগে পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, আধার সংশোধন, জাতিগত প্রমাণপত্র ও পিএম কিষান যোজনার সুবিধা পৌঁছাইবাকু পদক্ষেপ নিয়া যাচ্ছে। এই যোজনা জনজাতিক জীবন ধারণ মানরে উল্লেখনীয় পরিবর্তন আনিথিবা আইটিডিএ প্রকল্প প্রশাসক প্রদ্যুম্ন কুমার দাস কইছন্তি। কলাহান্ডি জেলার স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন কার্যক্রম আরম্ভ হয়েছে। জুলাই পহিলাকু যোগ্যতা সূচক তারিখ ভাবে ধার্য করা যাইথিবা বেলে বুথ স্তরীয় অধিকারী মানে ঘরকু ঘর বুলি তথ্য সংগ্রহ ও যাঞ্চ কার্য করুছন্তি। জেলার 1413টি মতদান কেন্দ্রের প্রতিদিন অপরাহ্ন 3টা-5টা পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে উপস্থিত রই ভোটরঙ্কু সহায়তা প্রদান করিবে বলি জেলাপাল পাওয়ার সচিন প্রকাশ সূচনা দিয়েছেন। আসন্তা বর্ষা ঋতুকে দৃষ্টিতে রাখি কলাহান্ডি জেলাস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটি বৈঠক জেলাপাল অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। বন্যা ও বাত্যা মোকাবিলা পাই আশ্রয়স্থলী প্রস্তুত রাখা, নাল সফেই, বিশুদ্ধ পানীয় জল, ঔষধ ও জরুরি সামগ্রী মজুদ রাখা সহ বিভিন্ন বিভাগক সজাগ রহবা নির্দেশ দিয়েছে। ভবানীপাটনা নিকটস্থ 64 নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ ক্যাম্প পরিসরে আয়ুষ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এক যোগ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সিআরপিএফ কর্মচারী, সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রী যোগদে যোগাভ্যাস করেছিল। বিজেপি কৃষক মোর্চার এক প্রতিনিধি দল কলাহান্ডি গস্ত করে চাষী ও মন্ডি সমস্যার অনুধ্যান করেছে। মিলর মানক দ্বারা গাড়ি পঠাইবার বিলম্ব হেতু ধান উঠানরে সমস্যা সৃষ্টি হেউথিবা নেই প্রতিনিধি দল জেলাপালক সহ আলোচনা করেছে। অন্যপক্ষে জেলাপালক জনশুণাণী শিবিরে 110টি অভিযোগ পঞ্জীকৃত হয়েছে বেড়ে 8টি অভিযোগর তুরন্ত সমাধান করা যাইছে। 4 জন হিতাধিকারী মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ঠি আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যাইছে। জেলা হালচাল আজ এতকি। আসন্তাকালে জেলা হালচালে শুনবে কন্ধমাল জেলা সম্পর্কে।

0: শুই পড়লেন না কোন মা?
1: হ্যাঁ, তো মাড়ি আসছি। তাছাড়া বেগা বেগি ন শোলে পাহাটা পরক মাছ মারিয়া কেমতি জীবি কইল?
0: সবুবেলে তোমার তো খালি সেই মাছ ধরা কথা। পুকু 18 পুরি 19 চাললান্টি, তা কথা টিকে ভাবুজন নাই যে।
1: কোন তা বাহাগর কথাটা কহুছ তো?
0: হ্যাঁ, কোঠু ভাল ঝিয়টি দেখো, এসনো জমিতি হলে তা হাতকু দি হাত করে দেবা।
1: হ্যাঁ, মু কোন কহুথিলি কি শুনা, তা বাহাগরটা নকলে কোন চলিবনি?
0: কি কথা কহুছ ম তুমি? তা বয়সর পিলা মানে বাহা হই গোটে দিটা ছুয়ার বাপ হেলেনি টি হইটি। মোর সাফা সাফা কথা, এসনো আমার মধুর বাহাগর হব আর অলবত হব।
1: হব হব, নিশ্চয় হব। কালিঠু মু ভাল ঝিয়টে দেখিবি হলা। হ্যাঁ ও, এবে শোইপড়, রাতি বহুত বড়ি গলানি।
2: জয় হো। কি ভাগ্য দেবী, আস আস বস, অনেক দিন হল তোমার তো কোন দেখা নথিলা।
3: কোন করিবি ঠাকুরাণী মা, প্রতিদিন পৃথিবী কি দৌড়ি দৌড়ি তো নাকেদম হয়ে যাচ্ছি।
2: কাহিঁকি
3: এই জন্ম ছুঙ্ক ভাগ্য লিপি লেখিবা পাই?
2: আগ অপেক্ষা তো তোম কাম নিশ্চয় কমি যাইথিব।
3: কমি যিব কেমিতি?
2: আজিকালি মানুষ মানে পরা পরিবার কল্যাণ যোজনার আশ্রয় নেই খুব কম ছুয়া জন্ম করুছন্তি।
3: ওহো, এই কথা? হ্যাঁ, আগঠার অবশ্য জন্ম সংখ্যা খুব কমি যাইছি, তথাপি তো প্রতিদিন যাওয়া পড়ুছি।
2: আউ পৃথিবীর হালচাল কোণ? গুড়াই দিন হল মু বুলি বি যাই পারিনি।
3: চালু না, কালি তো গুরুবার, আপনকর বার, সকালু যিবা। আপনক ভক্ত মানে আপনক কেমিতি নিষ্ঠার সহিত পূজা অর্চনা করুছন্তি সে কথা নিজ আখিরে দেখি আসিবে।
2: আচ্ছা, আজিকালি মর্ত্যর লোকমানে আমার পূজা পাঠ বি করুছন্তি?
3: করুছন্তি তো,
2: কিন্তু নারদ কহুথিলে মর্ত্যর লোকমানে আজিকালি দেবাদেবীঙ্কো পূজা অর্চনা ছাড়ি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীঙ্কো পূজা খুব করুছন্তি বলি?
3: তা অবশ্য করুছন্তি, আউ তা সঙ্গে সঙ্গে আপনমানঙ্কো পূজা অর্চনা বি করুছন্তি।
2: তমে খাঁটি মিছ কহুছ ভাগ্য দেবী, আমুকো বাসি পানিরে বি কেই পচারু নাহান্তি।
3: আউ কো দেবাদেবীঙ্কি হুয়েত লোকে পচারু নথিবে, কিন্তু আপনকু লক্ষ্মীমা লোক গুড়া পুরা সবুবেলে ঝুরি হউছন্তি।
2: মিছ কথা?
3: মিছ নুহে, খাঁটি সত কহুছি মা, আপন পুরা ধন দেবী, আপনক ছাড়ি দেলে পৃথিবীটা পুরা অচল হয়ে যাবনি, তেণু আপনক ভজিবা পাই মানুষ মানে বাধ্য।
2: কিন্তু তমে মানুষ ভাগ্যরে ধন অছি বলি লেখি ন দেলে মু কোন ধন দেই পারিবি?
3: সে কথা অবশ্য সত যে, হেলে মানুষ গুড়া কোন সে কথা বুঝুচন্তি? মতে ভুলি যাই দিন রাতি পুরা হে মা লক্ষ্মী, হে মা লক্ষ্মী ভজি চালিচন্তি।
2: ঠিক আছে ভাগ্য দেবী, তম কথা কেতে দূর সত্য, মু কালি পৃথিবীকু যাই দেখি আসিবি। কালি তো পুনি গুরুবার, মরিবার।
3: লক্ষ্মী ঠাকুরাণীঙ্কর জয় হউ। কালি পাহাঁতিয়া বেলকু আপন প্রস্তুত হয়ে রইথিবে, মু আসি আপনকু সাঙ্গরে নেই যিবি। বর্তমানে প্রণাম করিকিরি যাউচি মা।
2: তথাস্তু।

0: যমরাজ বর্তমান মৌসুম মুখরে আবির্ভাব হ।
1: স্বয়ং দেবদেব মহাদেবঙ্কু যমঙ্ক সাষ্টাঙ্গ দণ্ড প্রণাম। প্রণাম মহামাই।
0: পছে প্রণাম করিব।
1: আজ্ঞা
0: আগে জবাব দিও।
1: কোন্তু
0: মোর বর অনুসারে রাধুয়া পুয় মধু এ যায় কাহিকি মরিনি। তুমি জানো সে মতে ডরেই পুয়টে নেইছিলা। বর্তমান তা পুয় মলে যাই মো মন শান্ত হব। যাও মধুকু মার।
1: তাকু মু কাহিকি মারিবি? স্বয়ং বিষ্ণু তো তাকু আও তা স্ত্রীকু বড়দেড় ভিতরে নেই।
0: তাকু তমে কেমিতি মারিব সে দায়িত্ব তমন। কিন্তু মু চাহে মো সত্য রক্ষা। শুন বর্তমান মু মৃদু মৃদু তাণ্ডব আরম্ভ করিছি।
1: আজ্ঞা
0: মো বর অনুসারে আজি সন্ধ্যা সুধা যদি মধু ন মরে তেবে মু সর্ব প্রথমে যম সহ যম লোককু ধ্বংস করি দেবি।
1: না না না আজ্ঞা
0: দৃঢ় করে প্রাণ সৃষ্টি করিবি। যা
1: প্রভু
0: যা
1: প্রভু। মধু মধু নিশ্চয় মরিব প্রভু। সূর্যাস্ত পূর্বরু সে অবশ্য মরিব। বর্তমান মতে বিদায় দিয়ন্তু প্রভু।
0: যা

তথ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। সকাল 17:50 সম্বলপুরী গীত গাইবে বীরঞ্চি নারায়ণ নায়ক ও যোগেশ্বর পণ্ডা। সকাল 8:30 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী বাথিন মুখার্জি, ভগবতী সালমা ও ভারতী কর। চন্দ্রমণি লেঙ্কাঙ্ কণ্ঠের সুগম সঙ্গীত সকাল 8:45। সকাল 9:00 হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম কথাটিয়ে গীতটিয়ে। দিন 11:05 সম্বলপুরী গীতর কার্যক্রম ঢোল পরে বজা। হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম খোলা ঝরকা দিন 11:30 এবং বাতায়ন দিন 12:00। দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রস্তুত প্রায়ত কার্যক্রম। দিন গোটে 5 সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী সুরেন্দ্র কুমার মিশ্র ও রবীন্দ্র মহানন্দ। ঘর সংসার প্রচার করব দিন গোটে 20। কিছু সুহাদিয়া জলখিয়া প্রস্তুতি সম্পর্কে কহবে জ্যোৎস্নাময়ী পণ্ডা। দিন 2:45 হিন্দি কথাচিত্র গীত। অপরাহ্ন 3:00 কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝক্কা ঝকা। মো স্মৃতিরে মো গাঁ এ সম্পর্কে কহবে পরদেশী কিষান। কার্যক্রমের প্রযোজনা ও উপস্থাপনা সন্তোষ পিং। ইয়েলা আগামীকালের কেতক কার্যক্রমের সূচনা। আকাশবাণী সম্বলপুর সময় রাতে 11:10। এইটি শেষ করুছু আজির অধিবেশন। আগামীকাল সকাল 5:55 আরম্ভ করব আগামীকালের অধিবেশন। আজপ্রাই বিদায় দিও। জয় হিন্দ।